আকাশবাণী কৈলাসহর, আজ বুধবার, 20 জ্যৈষ্ঠ 1948 শতাব্দ, 26 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 10 জুন 2026 খ্রিস্টাব্দ। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 56 মিনিট হয়ে 52 সেকেন্ড। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে।

0: আকাশবাণী কৈলাসহর, শুরু হল অমৃতবাণী। আজ শুনবেন গিরিশ ঘোষের রচনা থেকে পাঠ।
1: সুসম্বন্ধে যেরূপ মতভেদ, এরূপ মতভেদ বোধ হয় আর কোনো বিষয় নয়। ঈশ্বর আছেন কিনা, তিনি সাকার বা নিরাকার, এবং কোন সাকার মূর্তি তাহার স্বরূপ মূর্তি, অজ্ঞানতাবশত তাহা লইয়া বাদানুবাদ নিয়তই চলিতেছে। ম্যাক্সমুলার বলেন যে প্রধানত আট প্রকার ধর্ম প্রচলিত আছে। অধিক থাকুক বা না থাকুক, দেখা যায় প্রত্যেক ধর্মাবলম্বীর মধ্যে নানা প্রকার সম্প্রদায় ও প্রতিসম্প্রদায় যেন বিরোধী ধর্মাবলম্বী। প্রতিসম্প্রদায়ই অপর সম্প্রদায়ের জন্য নরক বন্দোবস্ত করিতেছেন, হিন্দু ধর্মেও এরূপ বিরোধ। আবার এক সম্প্রদায়ভুক্ত ব্যক্তির উপাসনা লইয়া পরস্পরে এইরূপ বিরোধ। কিরূপে ভগবান

রামকৃষ্ণ পরমহংস এই সকল বিরোধ মীমাংসা করিয়াছেন, তাহা যিনি পরমহংসদেব সম্বন্ধে কোনো কথা কিছু শুনিয়াছেন তাহার অগোচর নাই। কিন্তু সে বিষয়ে উপস্থিত আমাদের আলোচ্য নয়। পরমহংসদেব সকল প্রকার উপাসনার কথাই বলিয়াছেন। তাহার মতে মনুষ্য মাত্রই স্বীয় আধ্যাত্মিক অবস্থা অনুসারে উপাসনা করিয়া থাকে এবং অকপট চিত্তে যেরূপই উপাসনা করে সেই উপাসনাই প্রশস্ত। ঈশ্বর লাভের উপায় সম্বন্ধে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন অভিপ্রায় প্রকাশিত করেন। কেহ মনে করেন ঈশ্বর কি সহজে পাওয়া যায়, একজন বড় লোকের দেখা করিতে হইলে কত লোকের উমেদারি, কত প্রকার পরিশ্রম, কত লোকের কত প্রকার স্তব স্তুতি করিতে হয়, এই সকল উমেদারি ও পরিশ্রমের ফলে সেই বড় লোকের দেখা পাইবে কিনা সন্দেহ, কিন্তু এরূপ কষ্ট ব্যতীত যে দেখা পাইবে না ইহা নিশ্চিত। কেহ মনে করেন ঈশ্বর নির্গুণ, শত উপাসনা করো কিছুতেই কিছু হইবে না, আপনাকে নির্গুণ অবস্থায় লইয়া যাইবার চেষ্টা করো, বহু সাধনার পর সে নির্গুণ অবস্থা প্রাপ্ত হইবে। কেহ মনে করেন তাহার উপাসনার প্রথা সকল রহিয়াছে, সেই প্রথা অনুসারে কার্য করো, পুষ্প নৈবেদ্য প্রভৃতি দিয়ে অর্চনা করো, শুদ্ধরূপে মন্ত্র সকল উচ্চারণ করো, এই সকল কার্য করিতে করিতে যদি ত্রুটি না হয় তাহার কৃপাদৃষ্টি পড়িলেও পড়িতে পারে।

সকল রহিয়াছে, সেই প্রথা অনুসারে কার্য করো, পুষ্প নৈবেদ্য প্রভৃতি দিয়ে অর্চনা করো, শুদ্ধরূপে মন্ত্র সকল উচ্চারণ করো। এই সকল কার্য করিতে করিতে যদি ত্রুটি না হয়, তাহার কৃপাদৃষ্টি পড়িলেও পড়িতে পারে। কেহ বা বলেন, ও সকল বাহ্য পূজায় কি ঈশ্বরের তৃপ্তি হয়? ও সকল বাহ্য পূজা নিম্ন অধিকারের নিমিত্ত, তাহার নাম করো, ধ্যান করো, কীর্তন করো, ক্রমে ক্রমে উন্নতি হইতে থাকিবে। কেহ বলেন, অতি শুদ্ধাচারে থাকিতে হইবে, প্রত্যহ স্নান করিয়া শুচি হও, সকাল বিকাল সান্ধ্যান্নিক করো, হবিষ্যান্ন আহার করো, আগে দেহ শুদ্ধি করো, তারপর সে কথা। কেহ বা বলেন, প্রাণায়াম করিয়া আগে মনস্থির করো, নেতি ধৌতি করিয়া দেহ শুদ্ধি করো, উপাসনার কথা পরে। কেহ তাহাদের কথায় আপত্তি করিয়া বলেন যে, সংসারে থাকিয়া নানা সাংসারিক কার্য করিয়া ও সকল কার্য কিরূপে হইবে? তাহার উত্তরে যোগপন্থী বলেন, সত্যই তো, তাহা হইবার নয়, অতএব সন্ন্যাস আশ্রম অবলম্বন করো। সে কথার প্রত্যুত্তরে তাহার প্রতিবাদী বলেন, কেন, গার্হস্থ ধর্ম কি ধর্ম নয়? গার্হস্থ ধর্মে কি হয় না? এই বাদ প্রতিবাদের অন্তর্ভুক্ত একটি কথা আছে, হওয়া কাহার নাম এ কথা তাহাদের উপলব্ধি হয় নাই। নিয়তই ঈশ্বরে মনোনিবেশ যদি তাহার নাম হওয়া হয়, সংসারে যে সে পক্ষে পদে পদে বিঘ্ন, তাহার আর সন্দেহ নাই। যাহাই হোক, এই তো বাদানুবাদ। ঈশ্বরের সহিত আমাদের কি সম্বন্ধ, ইহা স্থির করিতে না পারাতেই এই সকল বাদানুবাদ উপস্থিত হয়।

অমৃতবাণী অনুষ্ঠানে শুনলেন গিরীশ ঘোষের রচনা থেকে পাঠ, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন দেশাত্মবোধক গান।

দেশাত্মবোধক গান শুনলেন সমবেত কণ্ঠে আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠান শুনলেন। আকাশবাণী কৈলাসহর জানিয়ে দিচ্ছে আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। 7টায় সুপ্রভাত, 7:10 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা, 7:25 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:35 এবং 7:40 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হবে। ৭:45 রয়েছে রবীন্দ্রসঙ্গীত। সকাল ৮টায় এবং ৮:15 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ রিলে করে শোনানো হবে। ৮:30 শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ, 9টায় হিন্দি এবং ইংরেজিতে নিউজ বুলেটিন দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 9:10 মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান শুনবেন। বেলা ১১টাতে রয়েছে লাইভ ফোন ইন সুরের ভেলা, ১২:05 লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে ১২:30। ১টাতে রয়েছে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ, ১:05 হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা, ১:30 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, অকবরক গান শুনবেন ১:40। ২টোতে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, ২:১৫ শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠান ২:৩০। ৩টেতে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে, ৩:০৫ শুনবেন ইংরেজি সংবাদ, ৩:১০ রয়েছে মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠান। ৬টায় ঘর গৃহস্থির আসর, ৭টায় ককবরক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, ১৭:৩৫ কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, ১৭:৪৫ এবং ১৭:৫৫ আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত যথাক্রমে ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। ৮:০৫ রয়েছে রাগ প্রধান গান, ৮:৩০ মিক্স মেলোডিজ, ৯টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, ৯:১৫ লোকগীতি, ৯:৩০ শাস্ত্রীয় সঙ্গীত, ১০টায় কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, ১০:১০ শুনবেন নজরুল গীতি, দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ ১০:২০ রিলে করে শোনানো হবে। শুনলেন আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী কৈলা সফর শুরু করছি সুপ্রভাত। ১৮১১ খ্রিস্টাব্দে আজকের দিনে ফরাসি গণিতবিদ এভারিস্ট গালোয়ার জন্ম হয়। ১৮৮১ পাবলো পিকাসো বিখ্যাত চিত্রশিল্পীর জন্ম হয় আজকের দিনে। ১৯৫৯ খান জাহান আলী মুসলিম ধর্ম প্রচারকের আজ মৃত্যু দিবস। ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম সংগ্রামী ও শহীদ ব্রজকিশোর চক্রবর্তীর আজ প্রয়াণ হয়। এবারে সংবাদ শিরোনাম। ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্পে মৃত ৩৫, জমি জালিয়াতি মামলায় অভিযুক্ত ডিসিএম সাসপেন্ড। দোষারোপ না করে উইকেট ডাক ২৫ দলের বৈঠকে জোট ধর্মের বার্তা। ত্রিপুরা সহ মোট ৩ রাজ্যে একযোগে ইডির অভিযান। সংসদেও ভাঙন তৃণমূলে, ২০ এমপি এনডিএর পথে। শিক্ষার উন্নয়নে সমবেতভাবে এগিয়ে আসার বার্তা মুখ্যমন্ত্রীর। আদালতে এআই ব্যবহারের নিয়ন্ত্রণে আনছে সুপ্রিম কোর্ট। বিরতি ভেঙে ইরান ইসরায়েল যুদ্ধ থামল ট্রাম্পের মধ্যস্থতায়। ৭ বছরে ১৪% পরিবারে পৌঁছয়নি ট্যাপ। পুরনো ভূমি সনদ বিতর্কে ঘিরে ফের তদন্ত হচ্ছে দাবি। ফিলিপিন্সে ভূমিকম্প ও সুনামি নিহত ৩৫ জন।

17 কোটির অর্গানিক কৃষিপণ্য রপ্তানি, বললেন রতন। সাসপেন্ড আইএএস অফিসার নজরে আরও অনেকে চাঞ্চল্য। ডাবল ইঞ্জিন সরকারি বেতনহীন শিক্ষকরা, নিয়মিতকরণ অধরা। বারের নির্বাচনে জম্পেশ লড়াই উল্টে যেতে পারে যাবতীয় হিসেব। পেট্রোল ভারত ভর্তি আগুনে পুড়ল বাইক, চাঞ্চল্য হয় উদয়পুরে।

ডিগ্রি কলেজে ভর্তি ও আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হলো, বাড়ল আসন সংখ্যা, গ্যাসের দাম বৃদ্ধি, মধ্যবিত্তর ঘরে আবারও চাপ। ডাকঘর কেলেঙ্কারি 16 লক্ষ গায়েব করলেন পোস্টমাস্টার। মোদি চান যুবরা রিল বানান, রাহুল, যেখানে হাত দিচ্ছি সেখানে দুর্নীতি, জেল বানাতে হবে ব্রিগেড, শুভেন্দু। 4.5 কোটির গাঁজা উদ্ধার করল কাস্টমস, আধুনিকরণের কাজ শুরু আগরতলা স্টেশনে। কাল রাজ্যে পরীক্ষিত আধুনিক সীমান্ত ব্যবস্থার সূচনা হল। কৃষক সহায়তায় চালু হল কিষাণ হেল্পলাইন সেন্টার। আবহাওয়া, আকাশ আজ সাধারণত মেঘলা থাকবে, কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে এবং উত্তর ঊনকোটি ও ধলাই জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 27 ডিগ্রি সেলসিয়াস এবং 21 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শুনলেন সুপ্রভাত।

আকাশবাণী কৈলাসহর, এখন শুনবেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা, শিল্পী অনুরাধা পাড়োয়াল।

0: আকাশবাণী, খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইল ফলক স্পর্শ করলেন। এনডিএ জোটের শরিক দলগুলি এই উপলক্ষে এক বৈঠকে বসতে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রক স্মার্ট বর্ডার ধারণার মাধ্যমে দেশের সীমান্ত অঞ্চলের সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ থেকে দুদিনের সরকারি সফরে বুলগেরিয়া ও ফিনল্যান্ড যাবেন। শিক্ষামন্ত্রক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তিনটি বিদেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে এদেশে ক্যাম্পাস খোলার জন্য অনুমোদন দিয়েছে। ডাম্বুলায় ত্রিদেশীয় একদিনের ম্যাচের সিরিজে গতকাল ভারতীয় এ দল 8 রানে শ্রীলঙ্কা এ দলকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইল ফলক স্পর্শ করলেন। 2014 সালের 26 মে তিনি প্রধানমন্ত্রী হিসেবে পদ ও মন্ত্রগুপ্তির শপথ গ্রহণ করেন। তিনি পণ্ডিত জওহরলাল নেহরুর রেকর্ড অতিক্রম করলেন। নেহরু 1952 সালের 13ই মে প্রথমবার নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন এবং 1964 সালের 27 মে পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে পণ্ডিত নেহরুর মোট কার্যকাল ছিল 4,398 দিন। 2014 সালের 26 মে থেকে আজ 10ই জুন পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর নিরবচ্ছিন্ন কার্যকাল 4,399 দিনে পড়ল। ফলে তিনি ভারতের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর পরিচিতি অর্জন করলেন। ভাষা, সংস্কৃতি, ধর্ম ও ভৌগোলিক অবস্থানের দিক থেকে অসাধারণ বৈচিত্র্যময় 140 কোটিরও বেশি জনসংখ্যার দেশ ভারতে শাসন কার্যের বিশালতা ও জটিলতা বিবেচনা করলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্জন বিশেষভাবে উল্লেখযোগ্য। যখন বিশ্বের অনেক দেশেই রাজনৈতিক অস্থিরতা, ঘন ঘন সরকার পরিবর্তন এবং নীতি সংক্রান্ত অনিশ্চয়তা দেখা গেছে, ঠিক সেই সময়ে ভারত নেতৃত্ব ও শাসন ব্যবস্থায় ধারাবাহিকতা বজায় রেখেছে। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে পরপর 3টি জাতীয় নির্বাচনে জয়লাভ করা জনগণের অবিচল আস্থারই প্রতিফলন। নিরপেক্ষ আন্তর্জাতিক জরিপগুলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধারাবাহিকভাবে বিশ্বের অন্যতম জনপ্রিয় গণতান্ত্রিক নেতা হিসেবে বিবেচিত হয়েছেন। 30টিরও বেশি দেশ তাদের সর্বোচ্চ অসামরিক সম্মানে তাঁকে ভূষিত করেছে। বিশ্বনেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর এই অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর যুগান্তকারী শাসন ব্যবস্থা, দক্ষিণী বিশ্বের পক্ষে তার বলিষ্ঠ অবস্থান এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও অর্থনৈতিকভাবে গতিশীল ভারত গড়ে তুলতে তাঁর দূরদর্শী চিন্তাধারার ভূয়সী প্রশংসা করেছেন তাঁরা। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়েকে এক চিঠিতে বলেছেন, শ্রী মোদীর দূরদর্শী পরিকল্পনা ভারতের সীমানা ছাড়িয়ে শ্রীলঙ্কা সহ অনেক দেশকেই অনুপ্রাণিত করেছে। পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে এক ব্যক্তিগত ভিডিও বার্তায় শ্রী মোদীকে নেতৃত্বের এক আদর্শ ও উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন।
1: Hello and greetings from Papua New Guinea to my friend Prime Minister Modi. Congratulations on reaching a historic milestone, the longest continuous Prime Minister of the great country of India. You have now surpassed the record as the longest serving Prime Minister of India. India remains a friend of Papua New Guinea. You personally have come here. I give respect to you as a senior leader of the Global South, and I am happy that you have now a whole record as the longest serving Prime Minister of India.
0: ত্রিনিদাদ ও টোব্যাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশ্বাসার বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে নেতৃত্বদানের ভূমিকায় নিজেকে প্রতিষ্ঠিত করেছে। জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ সরকারের 12 বছর পূর্তি এবং ভারতের ইতিহাসে নিরবচ্ছিন্নভাবে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর রেকর্ড করার বিষয়টি উদযাপনের উদ্দেশ্যে আজ নতুন দিল্লিতে জোটের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও জোট সঙ্গী সব দলের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা এনডিএ শাসিত 22টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরাও এই বৈঠকে যোগ দেবেন। মূলত জাতীয় উন্নয়ন ও পরিকাঠামো সংক্রান্ত বিভিন্ন

0: কর্মসূচি এবং 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে মোদি সরকারের যে পরিকল্পনা রয়েছে তা এই বৈঠকে পর্যালোচনা করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে ভারতের স্থল সীমান্ত জুড়ে পণ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থাপনা এবং যাত্রী চলাচলকে ডিজিটাল পদ্ধতিতে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার লক্ষ্যে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম LPMS বিনিময়ের উদ্বোধন করেছেন। এই ব্যবস্থাটি স্থলবন্দরগুলিকে বিমানবন্দর এবং সমুদ্র বন্দরে চালু থাকা ডিজিটাল ব্যবস্থার সমপর্যায়ে নিয়ে আসবে। শ্রী শাহ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রক স্মার্ট বর্ডার ধারণার মাধ্যমে ভারতের সীমান্ত সুরক্ষার 4 রকমের কৌশল নিয়ে কাজ করছে এবং এই উদ্যোগে স্থলবন্দর কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, স্থলবন্দর ব্যবস্থাপনা কেন্দ্র LPMS এবং স্মার্ট বর্ডার ব্যবস্থা যৌথভাবে আরও বেশি নিরাপদ ও আধুনিক সীমান্ত ব্যবস্থাপনার কাঠামো গড়ে তুলতে, অবৈধ কার্যকলাপ প্রতিহত করতে এবং একটি শক্তিশালী সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সহায়তা করবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিনিময় প্ল্যাটফর্মের সূচনা দেশের শাসন ব্যবস্থার যাত্রাপথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
1: हमारी स्मार्ट बॉर्डर की संकल्पना में लैंड पोर्ट अथॉरिटी का बहुत बड़ा योगदान आने वाले दिनों में है। ये जो लैंड पोर्ट मैनेजमेंट सिस्टम और स्मार्ट बॉर्डर की संकल्पना, ये दो मिलकर एक प्रकार से अभेद्य और सुरक्षित बॉर्डर का निर्माण करेंगे, इसमें मेरे मन में कम से कम कोई शंका नहीं है।
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ 2 দিনের সরকারি সফরে বুলগেরিয়া ও ফিনল্যান্ড যাবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, বুলগেরিয়া সফরকালে ডক্টর জয়শঙ্কর সেদেশের নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বুলগেরিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন। সফরের দ্বিতীয় পর্বে ডক্টর জয়শঙ্কর ফিনল্যান্ডে চতুর্দশ কুলতারান্তা টক্সে অংশগ্রহণ করবেন। এই আলোচনার মূল বিষয়বস্তু হল পরিবর্তনশীল বিশ্ব, আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় প্রেক্ষাপট। মন্ত্রী ফিনল্যান্ডের বিদেশমন্ত্রী সহ সেদেশের নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠক করবেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। শিক্ষামন্ত্রক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন 3টি বিদেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে এদেশে ক্যাম্পাস খোলার জন্য অনুমোদন দিয়েছে। এই প্রতিষ্ঠানগুলি হল ইউনিভার্সিটি অফ ব্রিস্টল, ইউনিভার্সিটি অফ ইয়র্কস এবং ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ডক্টর বিনীত যোশী এই সিদ্ধান্ত চূড়ান্ত করেন। শ্রী প্রধান বলেন, ভারতে এই বিশ্ববিদ্যালয়গুলির ক্যাম্পাস তৈরি 2020 সালের জাতীয় শিক্ষানীতি অনুসারে শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানের করে তোলা লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রতিষ্ঠানগুলি ভারতে উন্নত মানের শিক্ষা, আন্তর্জাতিক ক্ষেত্রে শিক্ষার অংশীদারিত্ব এবং গবেষণা সংক্রান্ত সহযোগিতাকে আরও শক্তিশালী করবে। মন্ত্রক জানিয়েছে, মহারাষ্ট্র ও কর্ণাটক সহ বিভিন্ন রাজ্যে এই ক্যাম্পাসগুলি গড়ে তোলা হবে। এখন বারাণসী থেকে বিদেশি যাত্রীরা দিল্লি পৌঁছানোর আগেই তাদের অভিবাসন ও ব্যাগেজ সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারবেন বলে জানিয়েছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, ভারতের হাব অ্যান্ড স্পোক বিমান পরিবহন ব্যবস্থার রূপায়ণের সূচনা হচ্ছে বারাণসী থেকে, ফলে সেখান থেকে বিশ্বের বিভিন্ন গন্তব্যে নির্বিঘ্নে যাত্রা করতে পারবেন যাত্রীরা। উল্লেখ্য, ভারতকে একটি বিশ্বমানের বিমান পরিবহন কেন্দ্রে পরিণত করতে ইজি কানেক্ট ফ্লাইট মডেলের আওতায় যুক্ত হওয়া প্রথম শহর হিসেবে বারাণসী স্বীকৃতি লাভ করায় সেই বিষয়টিকেও উল্লেখ করেন তিনি। ওমান উপকূলের কাছে মার্কিন সেনাবাহিনীর অ্যাপাচে হেলিকপ্টার গুলি করে নামানোর জবাবে ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ইরানের ড্রোন দিয়ে নামানো হেলিকপ্টারটির 2 পাইলটকেও উদ্ধার করা হয়েছে। এই হামলার পরে হরমুজ প্রণালীর সীমান্তবর্তী ইরানের সিরিক, মিনাব ও বন্দর আব্বাস শহর এবং কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ভারতের আবহাওয়া দফতর আজ দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, উত্তরপ্রদেশ এবং পশ্চিম রাজস্থানে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী আজ বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ডাম্বুলায় ত্রিদেশীয় একদিনের ম্যাচের সিরিজে গতকাল ভারতীয় এ দল 8 রানে শ্রীলঙ্কা এ দলকে হারিয়ে দিয়েছে। ভারতের এ দল প্রথমে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে 6 উইকেটে 277 রান করে। জবাবে শ্রীলঙ্কা এ দল 48 ওভার 5 বলে সব উইকেট হারিয়ে 269 রান তোলে। ভারত বৃহস্পতিবার আফগানিস্তান এ দলের বিরুদ্ধে খেলবে। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজের জন্য ভারতীয় দলে একটি পরিবর্তন হয়েছে। যে দল আগে ঘোষণা করা হয়েছিল তাতে ছিলেন

মোহাম্মদ সিরাজ কিন্তু তাকে বিশ্রামে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে, পরিবর্তে প্রসিদ্ধ কৃষ্ণা দলে এসেছেন। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইলফলক স্পর্শ করলেন। এনডিএ জোটের শরিক দলগুলি এই উপলক্ষে এক বৈঠকে বসতে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রক স্মার্ট বর্ডার ধারণার মাধ্যমে দেশের সীমান্ত অঞ্চলের সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলছে। খবর শেষ হল, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সিদ্ধার্থ শঙ্কর চৌধুরী। দেশের স্থলসীমান্তে পণ্য ও যাত্রী চলাচল আরও গতিশীল ও সুরক্ষিত করতে নতুন দিল্লিতে ডিজিটাল ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম LPMS বিনিময় এর উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যবস্থার আওতায় গতকাল তিনি ভার্চুয়ালি ত্রিপুরা সিপাহীজলা জেলার শ্রীমন্তপুর আন্তর্জাতিক স্থলবন্দরে LPMS পরিষেবা চালু করেন এবং মেঘালয়ের ডাউকি স্থলবন্দরে নবনির্মিত আবাসন কমপ্লেক্সের উদ্বোধন করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই সমন্বিত ডিজিটাল উদ্যোগটি সীমান্ত ব্যবস্থাপনাকে সম্পূর্ণ আধুনিক ও স্বচ্ছ করে তোলার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য ও জাতীয় সুরক্ষাকে আরও মজবুত করবে। পশ্চিম জেলার রাধাকৃষ্ণ নগরে গতকাল তরল নাইট্রোজেন উৎপাদন কেন্দ্র ও নবনির্মিত অফিস ভবনের উদ্বোধন করেছেন প্রাণিসম্পদ বিকাশ ও মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। তিনি বলেন, রাজ্যে কৃত্রিম প্রজনন পরিষেবার গুণগত মান ও কার্যকারিতা বৃদ্ধিতে তরল নাইট্রোজেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নত মানের হিমায়িত বীর্য সংরক্ষণ এবং গ্রাম পর্যায়ে সময়মতো পরিষেবা প্রদানের জন্য নির্বিচ্ছিন্ন তরল নাইট্রোজেন সরবরাহ অপরিহার্য। রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মনের নেতৃত্বে উচ্চশিক্ষা দপ্তরের একটি প্রতিনিধি দল গতকাল নয়াদিল্লিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে দেখা করে ত্রিপুরার উচ্চশিক্ষা ক্ষেত্রে উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে। প্রতিনিধি দলটি শ্রী প্রধানের সঙ্গে MBB বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রতিষ্ঠিত নতুন সরকারি ডিগ্রি কলেজগুলোর সংযুক্তি সম্পর্কিত সমস্যার সমাধানের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করে। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান সূচনার গতকাল 10 বছর পূর্ণ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2016 সালের 9ই জুন তারিখে সমস্ত গর্ভবতী মহিলাদের বিনামূল্যে নিশ্চিত, ব্যাপক এবং মানসম্মত প্রসবপূর্ব সেবা প্রদানের জন্য এই প্রকল্পটি চালু করেছিলেন। এই প্রকল্পের অধীনে 7 কোটি 50 লক্ষেরও বেশি গর্ভবতী মহিলা প্রসবপূর্ব সেবা পেয়েছেন। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে গতকাল সিপাহীজলা জেলার প্রতিটি স্বাস্থ্য প্রতিষ্ঠানে গর্ভবতী মহিলাদের জন্য বিশেষ স্বাস্থ্য পরীক্ষা সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া NHAI জাতীয় মহাসড়ক এবং এক্সপ্রেসওয়ে জুড়ে রক্ষণাবেক্ষণ পদ্ধতি জোরদার করার লক্ষ্যে একাধিক প্রযুক্তি চালিত উদ্যোগ গ্রহণ করেছে। এই পদক্ষেপের অংশ হিসেবে NHAI শহরাঞ্চল ও জনবহুল এলাকার নিকাশী ব্যবস্থার যান্ত্রিক রক্ষণাবেক্ষণ এবং স্বয়ংক্রিয় গর্ত ভরাট ও ঝাড়ু দেওয়ার মেশিনের মতো উন্নত সড়ক রক্ষণাবেক্ষণ সরঞ্জাম মোতায়েনের জন্য বিস্তারিত নির্দেশিকা জারি করেছে। এতে আরও বলা হয়েছে, আসন্ন বর্ষা মরশুমে জল নিকাশি ব্যবস্থা রক্ষণাবেক্ষণের গুণমান নিশ্চিত করতে তা যান্ত্রিকভাবে পরিষ্কার করা বাধ্যতামূলক। সমাজ কল্যাণ ও সমাজশিক্ষামন্ত্রী টিঙ্কু রায় গতকাল সচিবালয়ে সাংবাদিক সম্মেলন জানিয়েছেন, রাজ্যে 100টি অঙ্গনবাড়ি কেন্দ্রকে ইংরেজি মাধ্যম কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে এবং এগুলোকে আধুনিকীকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অঙ্গনবাড়ি কেন্দ্রগুলোর মানোন্নয়নের লক্ষ্যে 562টি কেন্দ্রকে সক্ষম অঙ্গনবাড়ি কেন্দ্র হিসেবে উন্নীত করা হয়েছে। তিনি জানান, জনজাতি এলাকায় বিকাশের লক্ষ্যে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান প্রকল্পে জনজাতি অধ্যুষিত এলাকায় রাজ্য সরকার 226টি নতুন অঙ্গনবাড়ি কেন্দ্র চালু করেছে। সাংসদ রাজীব ভট্টাচার্য বলেছেন, রাবার ভিত্তিক শিল্পের মাধ্যমে ত্রিপুরার অর্থনীতিকে আরও শক্তিশালী করার বিপুল সম্ভাবনা রয়েছে। আগরতলার প্রজ্ঞাভবনে আয়োজিত রাবার স্প্রে সম্মেলনে অংশ নিয়ে গতকাল তিনি একথা বলেন। তিনি জানান, রাজ্যে আধুনিক স্মোক হাউস স্থাপন করে উন্নত মানের রাবার শিট উৎপাদনের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সম্মেলনে সুস্থায়ী বাগান ব্যবস্থাপনা, ড্রোন প্রযুক্তি ব্যবহার এবং পরিবেশ বান্ধব রাবার স্প্রে ওয়েলের সুবিধাগুলো তুলে ধরা হয়। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেছেন, আগামী 3 মাসের মধ্যে 1 কোটি 25 লক্ষ টাকা ব্যয়ে বড়জলা বিধানসভা কেন্দ্রের চিনাইহানি মহাশ্মশানে বৈদ্যুতিক চুল্লি বসানো হবে। গতকাল মহাশ্মশানের সৌন্দর্যায়ন প্রক্রিয়ার উদ্বোধন করে তিনি একথা বলেন। মেয়র বলেন, এই শ্মশানের পরিকাঠামোগত উন্নয়ন ও আধুনিকীকরণের লক্ষ্যে পুর নিগম একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। খোয়াই পুর পরিষদ কার্যালয়ে গতকাল এক অনুষ্ঠানে 4 জন যুবককে ওয়ার্ড সচিব পদে নিয়োগপত্র প্রদান করা হয়। উপস্থিত ছিলেন পুর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা, খোয়াই মহকুমা ম্যাজিস্ট্রেট নির্মল কুমার ঝা প্রমুখ। ভগবান বিরসা মুন্ডার আত্মবলিদান দিবস উপলক্ষে ত্রিপুরা

শ্রমিক উন্নয়ন সমিতির উদ্যোগে কৈলাসহরের মনুভ্যালিতে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মৌন শ্রদ্ধা জ্ঞাপন এবং ভগবান বিরসা মুন্ডার জীবন ও কর্মধারায় আলোকপাত করা হয়। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবলের আসর আজ থেকে শুরু হচ্ছে। গতকাল ফুটবল সংস্থার অফিসে এক সাংবাদিক সম্মেলনে সংস্থার সচিব অমিত চৌধুরী এখবর জানান। তিনি জানান, এবছর মোট 14টি দলকে দুটি গ্রুপে রাখা হয়েছে। লীগ কাম সুপার লীগের মাধ্যমে চ্যাম্পিয়নশিপ নির্ধারিত হবে। আসরের সবকটি খেলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে হবে। ত্রিপুরা ও সিকিম সহ গোটা উত্তর পূর্বাঞ্চলে গতকাল বর্ষা প্রবেশ করেছে। এর প্রভাবে আগামী 15 জুন পর্যন্ত ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে সর্বোচ্চ 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আগরতলা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 24 ঘন্টায় রাজ্যে দিনে তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.7 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত বৃষ্টিপাত 42.2 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:55।

আকাশবাণী আগরতলা, ককতুমা পড়িব বিপূর্ণাদেব বর্মা। মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী বুসকাংসা সালো ফ্রান্সতে স্লোভাকিয়া নকার সালদকনি বেড়াইমাব থাঙ্গানো। বেড়াইমা জোড়া মন্ত্রীবক্রক ফ্রান্সনি প্রেসিডেন্ট ইমানুয়েল মাইক্রোবাই বখাকনি ককলাম সালাইমাব আসুকানো। তাই ভারত ইনোভেটস পান্ডানো চেঙ্গেরিবানো। সিব্রিনি সিমি চিদক সালমারি মন্ত্রীবক্রক স্লোভাকিয়া বেড়াইমাব তঙ্গানো। বেড়াইমা জোড়া মন্ত্রীবক্রক রবার্ট ফিকো তাই প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনি বাই ককলাম সালাইমাও আজগানো। আবনি ইয়াগুলো ফ্রান্সনি এভিয়া আউলি G7 কুচুক বেরামনি কুথুম লাইমাও মানজাগনানি ককতঙ্গ মন্ত্রীবক্রকনি। হাকতনি হাকুং আরি মানৈতাই লাইসুনাই রকনি সেপনতেইব কাহামতাই নাইমথাংরনাতেই দিল্লি কতালো ডিজিটাল ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম ইয়াফার লাইমুংন চেঙ্গে রেখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কারাক সালো ও কতালকুক তাং সেপ লামুংন চেঙ্গেই রেখাব ভার্চুয়াল তৈ। ত্রিপুরানি সিপাহী জলা হাংকরনি শ্রীমন্তপুর হায়ুং বেরামনি হাখলানি LPMS নি সেব সাপনতে মেঘালয়নি দাউকি হাকুং খোলা ও কতাল নামজাক টংথাই কমপ্লেক্স নব চেঙ্গে রেখা। কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী শাখা ও ডিজিটাল শাকথারমুং আরিনি সামুঙ্গ কাহামতে নাইমথাঙ্গ রাগরিওয়ানো। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযাননি বিসিসি পুঙ্খা। আবনোরগৈ বরৈতাই চেরাই হামক্রাই মন্ত্রী অন্নপূর্ণা দেবী শাখা ও চেতন থাংনাই বিশি কবাঙ্গ রাসায় রাসায় শাক দেরিয়া ব্রী রক্ন জরাও শাক হামচেরি নাইমা সেব তাই কাহাম কুক বুমানি শাক হাম সেব রুমানি বিশিংতেই বুমা উংমাও নাংমানি বারজা ইয়াসাখা। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযাননি বিসিসি পুংমানোরগৈ মিয়া সিপাহী জলা হাংকরনি যত শাক হামনগ আলাইদা সামংবতাং লুয়াজি জাখা। সোনামুড়া সামাজিক স্বাস্থ্য সেন্টারবো শাকদেরিয়া ব্রী রকনি বাকি আলাইদা শাক আমজক নাইমানি লগে শাকদেরিয়া রকন চামুং কাহাম শাক হামনতি হজাক মুংনি কক্লাম রক সালাইরা জাখা। হাস্তেনি কুচুগ্রং মন্ত্রী কিশোর বর্মনি তৈদুল মুংবাই কুচুগ্রং নাইকুংনি বদল দলসা মিয়া দিল্লি কতালো কেন্দ্রনি রং মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বাই মালাইখা। ত্রিপুরানি কুচুগ্রংনি বাবাইও হামকাইনতি জুদা জুদা নাকুকমানি ককনতি ককলাম সালাইকা। ও আদং বদল রোগ মোজাং প্রধান বাই MBB রংনক ইউংনি বিশিঙ্গ তাবুক কতাল হাপাংনি ডিগ্রি রংনক কতর রক্ন মানজুমানি নতই জুদা জুদা জংজালিয়া কাকরিনা নতই ককলাম সালাইখা। আগরতলা পুর নাইক্রাইনি মেয়র দীপক মজুমদার শাখা বসকাং তালথামনি বিশিং খকসা রেজাক নৈচিবা রাশাই রাংসবাইয়ী বরজলা বিধানসভা কেন্দ্রব সিনাইহানি সীমালংখলা চং ফেরাংনি থাপা আচুক রেজাগানো। মিয়া ও সীমালংখরন নাইথগ্রুমুংনি সামুংন চেঙ্গেই অকগ্ন শাখাব বতেই বসাকা রাজাকর আগরতলানি সিনাইহানি সীমালংখরনি তাংবেক্রে ফামক্রাইতে কতাল সেববাই মানজুনানো নাহারৈ আগরতলা পুর নাইক্রাই নাংমানি ইয়াপ্রি নাহারৈ তঙ্গ। এমপি রাজীব ভট্টাচার্য শাখা রাবারন কিতিংগৈ স্নামখরনি বিশিংতৈ ত্রিপুরানি রাং থংনতেই বক্রাক খাইনানি লাম তঙ্গ। মিয়া আগরতলানি প্রজ্ঞাভবন সংসারজাক রাবার স্পেস সম্মেলন ব অকক শাখা ব শাখা কেরালানি উলন হাকতনি বিশিঙ্গ রাবার মান থকমা হাস্তে হেনই ত্রিপুরাও কতালকুক স্মোক হাউস আসুগ্রবৈ কাহামকুক রাবার সিট নামনানি শাখা ফান বক্সিন জাখা। আবনি লগে রাবার কাটতে রাবারনি মানি রক রহরনানি শাখাও ব শাকথার জাখা। হদা হামগ্রাইতাই হদা রং নাইকুংনি মন্ত্রী তিংকুরাই মিয়া তাংনক কতর ককমা থুমনাই রকনি থুম শাখা হাস্তেব খুং সারা আঙ্গনবাড়ি সেন্টার ন ইংলিশ মিডিয়াম খাইজাখা। আবনকারী আঙ্গনবাড়ি সেন্টার রকনি মারি কাহাম খাইনানি বাকি খুং বারা দক চিনই আঙ্গনবাড়ি।

0: সেন্টার ন চুকজাক অঙ্গনবাড়ি সেন্টার হই হামক্রাই খাইজাকা বতে বসাকা জনজাতি আমচাইও হামক্রাই তুবুনানি বাকই প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান তাংবতাঙ্গ জনজাতি কবাং আমচাইও হাসে হাপাং খুং নৈরা নৈচিদ কতাল অঙ্গনবাড়ি সেন্টার চল খাইকা ভগবান বিরসা মুন্ডানি সাকবে দগলাংমা সালন রগৈ ত্রিপুরা চা বাক হামক্রাই সমিতি চেতন বাই কয়লা শহরনি মনুবেলি ও মিয়া পান্ডা কাইসা সংতাজাখা পান্ডা শিরিং তঙ্গৈ ক্লুমুং ইয়াফার মুংতে ভগবান বিরসা মুন্ডানি লাংমাতেই সামুংন তৈ কক নারখা নারুয়াই রক ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণি উলথাম ডিভিশন লীগ ফুটবল থংলাইমাও তিনি নিশিমি চেংজাগানো মিয়া ফুটবল মথানি হাবানগ ককটমা থুমনাই রকনি থুমো মথানি তাংরা অমিত চৌধুরী ও ককটমানো রেখা বর্ষাকা তাকলাই বিশিব বদল দল চিব্রৈন তুই থংমুং অঙ্গানো গ্রুপ কনৈয় বদল রক তনিজাখা লীগ কাম সুপার লীগ নি সেভ বাই চ্যাম্পিয়নশিপ অঙ্গানো বেবাক থংমুং ন উমাকান্ত মিনি স্টেডিয়ামও সংসার জাগানো তাবুক ন বার্তিবানি ককটমা ত্রিপুরাতেই সিকিম ন খবৈ বেবাক সালচি সালকা আমচাইও মিয়া ওয়াতৈ হাপাইকা আবুবাই ও তালনিচি বা শালমারি জরা ত্রিপুরা নখবই সালচি সালকা আমচাইনি হাস্তে রগো থামচিনি সিমি বাচি কিলোমিটার দবই নকবার ফাইমা বাই বাকসা গবাং ওয়াতি বাউই মানো হনই হজাক পুংরেখা ভারতনি নবার্তিবার নাইখুং ইয়াঙ্গো আগরতলা নবার্তিবার নাইখুংনি বকাকতি সাজাকা বসকাং দামনি চিবরিও হাস্তে ও শালনি সাকানি তুমারি থামচি থাম ডিগ্রি তাই নৈচি বা ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গানো আইচুক বুখাকো তিনি খামানি তুমারি তংমানি নৈচি থাম দশমিক স্নি ডিগ্রি সেলসিয়াস ফুং দাম বাতামৈ সতি থামচি জরা ওয়াতি ওয়াকা ব্রৈচি নৈ দশমিক নৈ মিলিমিটার ককব্রক বাই ককটমা পরিমং তাবুক জরাতৈ অরণ্য পাইখা উলনি ককটমা আওয়াই এঙ্গানো সানজা দামচিনি তামৈ সতি ব্রৈচি বাবো
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী কৈলা শহর কেন্দ্র থেকে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী পঙ্কজ কুমার মল্লিক।

আকাশবাণী কৈলাসহর, এখন আধুনিক গান শুনবেন শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য।

0: মোরে গা।
1: আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন ধনঞ্জয় ভট্টাচার্য। আকাশবাণী কৈলাসহর এখন আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ শুনলেন মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান। অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। স্টুডিও করতে সময় সকাল 10:59 হয়ে 37 সেকেন্ড। শ্রোতা বন্ধুরা, অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে লাইভ ফোন ইন সুরের ভেলা।

এই সময়টাতে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান শুনছেন, কাছের এবং দূরের সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের লাইভ ফোন ইন। বন্ধুরা নিশ্চয়ই সবাই ভালো আছেন, আর এই ভালো লাগার সময়টাকে আরও প্রাণবন্ত করে নিতে হাজির আজকের শুরু বেলাতে। তাই আর কথা নয়, হাতে ফোন নিন এবং ডায়াল করুন 0382429519 এই নম্বরে, আর শুনুন আপনার পছন্দের গান।

0: হ্যালো
1: হ্যালো
0: হ্যালো, শৈবলা থেকে
1: হ্যালো,
0: বলছি।
1: নমস্কার নুরজা,
0: নমস্কার।
1: অনেকদিন পর আপনি এসছেন, খুব ভালো লাগছে।
0: হুম হুম
1: আমি আশুতোষ, আপনার চণ্ডীপুর কৈলাসপুর থেকে বলছি।
0: হুম হুম কেমন আছেন বলুন।
1: হ্যাঁ, ভালো আছি দাদা, আপনি ভালো আছেন?
0: হুম একদম।
1: তো আজকে মান্নাদের কণ্ঠে একখানা গান শুনিয়ে দিন। মহান শিল্পী মান্নাদার একখানা বিখ্যাত অ্যালবাম রয়েছে, তুমি আর দেখো না, সেই অ্যালবাম থেকে এই গানটি শুনিয়ে দিন। গানটা হচ্ছে দ্বীপ ছিল শিকা ছিল, আর গানটির রূপ দিয়েছেন পুলক বন্দ্যোপাধ্যায়, আর প্রভাস দে সুর দিয়ে সাজিয়েছে। কবে দাদা গানটা?
0: দেখছি। হ্যাঁ হবে।
1: আর এই গানটা আপনাকে নিয়ে শুনবো। আমাদের জহর দাদা রয়েছেন, প্রেমজি দাদা রয়েছেন, বরুণ ভাই, অবিনাশ তেলি, বুলটি ঘুন, আর পশ্চিমবঙ্গ হাওড়া থেকে বাদল খুটিয়াল ভাই ভাই শুনবেন, আর নেটওয়ার্কে সব বন্ধুরা তো রয়েছেন।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সবার জন্য পাঠিয়ে দিচ্ছি আপনার পছন্দের গান, সবাইকে নিয়ে শুনুন।
1: নমস্কার।
0: হ্যাঁ, ভালো থাকবেন। নমস্কার।

0: হ্যালো দাদা, নমস্কার।
1: হ্যাঁ নমস্কার।
0: আমি হাওড়া পশ্চিমবঙ্গ থেকে লালন ঘরামি কথা বলছি।
1: চিনতে পেরেছি, কেমন আছেন বলুন।
0: হ্যাঁ ভালো আছি দাদা, একটু আপনার কথা আস্তে শোনা যাচ্ছে।
1: আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন।
0: হ্যাঁ

0: ভালো আছেন তো?
1: হ্যাঁ, মোটামুটি ভালো আছি।
0: হ্যাঁ দাদা, আমাকে গান শোনাবেন বন্ধন ছবি থেকে, ওই শ্রেয়া ঘোষাল আর রাঘব চট্টোপাধ্যায় হতে, বসে বসে ভাবি আমি চিরদিন।
1: দেখছি
0: এই গানটা তাদের কিনে শুনবো, বাদল খটিয়াল, রবীন মান্না, দেবজিৎ দাস এবং এমন যারা শুনছে সকল বন্ধুদের কিনে শুনবো।
1: আচ্ছা আচ্ছা,
0: নমস্কার দাদা, ভালো থাকবেন।
1: হ্যাঁ, আপনি ভালো থাকবেন, নমস্কার।

0: ঠিক।
1: আর আজকে একটা গান শুনতে চাই, গানটা হলো এরকম, গানটা হলো এরকম, রবীন্দ্রনাথের একটা গান, অনেক কথা যাও যে বলে, কোনো কথা না বলে, তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি। হ্যালো,
0: হ্যাঁ, দেখছি দেখছি।
1: অনেক কথা যাও যে বলে, কোনো কথা না বলে, তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি। এরকম গানটা মানে রবীন্দ্রনাথের। হ্যালো,
0: আচ্ছা, হ্যাঁ আচ্ছা, ঠিক আছে।
1: গানটা গানটা অ্যাভেলেবল নাকি অন্যটা অন্যটা দেব?
0: না, হবে হবে।
1: আচ্ছা, আর যাদের নিয়ে শুনতে চাইছি, বিশেষ করে আমার সুমন ভাই, বিশ্বজিৎ পাল আমার ছোট ভাই, দুজনই ছোট ভাই আমার, আর প্রেমজিৎ বাবু আছেন, তারপর বেঙ্গালুরু থেকে শুনবে মিঠুন চক্রবর্তী, ছোট ভাই দেবজিৎ দাস, তারপর অম্বালিকা ভট্টাচার্য আমার, মানে সুতপা ভট্টাচার্য, আর নামটা হলো সজল মালাকার, কার্তিক মালাকার, তারপর এই মুহূর্তে যারা যারা শুনছেন, ও হো সৌরভ মিত্র আমাদের ছোট ভাই, সেও শুনবে, আর এই মুহূর্তে যারা রেডিওর পাশে আছেন গান শুনছেন, সব্বার জন্য রইল।
0: আচ্ছা, সবার জন্য পাঠিয়ে
1: হ্যালো,
0: দিচ্ছি আপনার পছন্দের গান।
1: হ্যাঁ হ্যাঁ, নমস্কার।
0: হ্যাঁ, নমস্কার।

0: হ্যালো
1: হ্যালো,
0: হ্যালো, শুনতে পাচ্ছেন?
1: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
0: আমি এই মুহূর্তে বলছি রাম কৃষ্ণনগর থেকে অনুপ কুমার ভট্টাচার্য।
1: কেমন আছেন?
0: ভালোই আছেন অবশ্যই আপনারা?
1: হুম হুম আমি ভালো আছি, আপনি কেমন আছেন?
0: হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। অনেকদিন বাদে আপনার সাথে কথা হচ্ছে, তাই না?
1: হ্যাঁ হ্যাঁ
0: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
0: অনেক দিন বাদে আপনার সাথে কথা হচ্ছে, তাই না?

0: নমস্কার দাদাভাই,
1: নমস্কার।
0: আমি কুমারঘাট থেকে বুলটি দাস। দাদাভাই, আমি একটি গান শুনবো, একান্ত আপন,
1: একান্ত আপন
0: তোমারই চলার পথে।
1: কি বলছিলে?
0: ছবির নাম একান্ত আপন, গানের লাইন তোমারই চলার পথে।
1: আচ্ছা, দেখছি।
0: দাদাভাই ভালো আছেন?
1: আপনি ভালো আছেন?
0: হ্যাঁ হ্যাঁ দাদাভাই, আমিও ভালো
1: আচ্ছা
0: আছি।
1: আচ্ছা।

0: তো গানে কে শুনবেন নাকি সঙ্গে কেউ আছেন?
1: আমার সঙ্গে আছেন দাদাভাই, আপনি তো রয়েছেন,
0: আমরা তো আছি।
1: আশুতোষ দাদাভাই, জোহর দাদাভাই, অবিনাশ ভাই, বরুণ দাদাভাই,
0: আচ্ছা,
1: আর সব ভাইকে নিয়ে শুনবো দাদাভাই।
0: তো সবাইকে নিয়ে শুনতে থাকুন, পাঠিয়ে দিচ্ছি পছন্দের গান। ভালো থাকবেন।
1: হ্যাঁ, আপনিও ভালো থাকবেন দাদাভাই, নমস্কার।
0: হুম হুম নমস্কার নমস্কার।

0: হ্যালো স্যার, নমস্কার।
1: নমস্কার, কে বলছেন?
0: আমি সুমন মোহরি, সাউথ ত্রিপুরা জেলাগাড়ি থেকে বলছি।
1: আচ্ছা আচ্ছা,

0: ভালো আছেন দাদা?
1: হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন?
0: ও, আমি ভালো আছি।
1: আচ্ছা,
0: ও, আজকে একটা গান শুনবো, ছবির নাম হলো মন মানে না।
1: মন মানে না। আচ্ছা,
0: গানটা হলো সাথী ভালোবাসা মন বলে না।
1: দেখছি।
0: আর যাদের নিয়ে শুনবো, অনুপ কুমার ভট্টাচার্য, প্রেমজিৎ চক্রবর্তী, বিশ্বজিৎ পাল আর বুলটি, আর আপনা আপনি শুনবেন, এবং
1: হুম হুম
0: স্বরের যারা লিসেনার তারা সবাই শুনবে।
1: আচ্ছা, হুম, ঠিক আছে, শুনতে থাকুন, পাঠিয়ে দিচ্ছি পছন্দের গান।
0: ধন্যবাদ দাদা।
1: হ্যাঁ।

0: हेलो
1: हेलो।
0: नमस्कार निवेन।
1: हाँ नमस्कार।
0: गोस्वामी बोलछि।
1: কেমন আছেন বলুন।
0: আছি, মোটামুটি আছি। আপনি কেমন আছেন?
1: হ্যাঁ হ্যাঁ ভালো।
0: এখানে গীতি শুনবো। অতি যখন দেবে মায়ার বাঁধন ছিঁড়ে দিন, কাঁদেনি কি আর বাগিচায়, দুধের বাটি হাতে টানি। কৃষ্ণগোপালের কণ্ঠ হইব বোধহয় আমার মনটায়।
1: দেখছি
0: এখানে আছে, আছে আপনাদের এখানে। শ্রোতাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন রইল, আপনার প্রতিও রইল।
1: ভালো থাকবেন, পাঠিয়ে দেবো আপনার পছন্দের গান।
0: নমস্কার।
1: নমস্কার।

0: ওকে দেব। হ্যাঁ
1: আচ্ছা, আপনি আকাশবাণী কৈলাস শহর আইজলের সেন্টারটায় অনেক ডিস্টার্ব করে আজ প্রায় 7টা দিন ধরে, কিচ্ছু শোনা না।
0: আচ্ছা
1: সেন্টারে ধরলে খালি আইজলের কথা কয় আর আইজলের গান শোনা।
0: দেখুন, এটা তো আমাদের কোনো হাত নেই, আমরা কি করতে পারি বলুন।
1: আমাদের একদম কম আসতে আছে।
0: তো বলুন কি গান শুনবেন।
1: আচ্ছা গান শুনবো আমি, সাত কেন আসে না আমার ঘরে,
0: চাঁদ কেন আসে না আমার ঘরে,
1: এই গানটা রাবা চট্টোপাধ্যায়।
0: নমস্কার।

0: হ্যালো
1: হ্যালো,
0: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
0: নমস্কার স্যার,
1: নমস্কার, কে বলছেন?
0: আমি কোয়াই রামচন্দ্রঘাটে অখিল দেব বলছি।

0: হ্যালো,
1: হ্যালো, নমস্কার স্যার। আমি রাবেনপুর চাকমার্কের ছাত্র থেকে বলছি। একটা গান শুনে দেবে, ছবির নাম হয়েছে পুনর্বিবাহ। গানের লাইন হয়েছে, ফেরো না ফেরো না কই আমার কাছে, গান শুনে দেবে।
0: দেখছি
1: আমার সঙ্গে রয়েছেন চন্দ্রনাথে অভিনাথ দাদা, আর রয়েছেন বিশ্বকান্তা বোন, রাজেশকে রয়েছেন অমৃতা বোন, তুলসী বোন, আর রয়েছেন কমলবর্তী প্রেসিডেন্ট দাদু। সকাল সকাল
0: ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি পছন্দের গান শুনুন।
1: কবে গানটি?
0: হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দিচ্ছি।
1: নমস্কার।
0: নমস্কার।

0: হ্যালো,
1: হ্যাঁ, কে বলছেন?
0: নমস্কার নেবেন। নমস্কার।
1: হ্যাঁ, নমস্কার।
0: আরে নুরদা, অনেকদিন পরে আপনি আজকে অনুষ্ঠানে এসেছেন, সত্যি মানে ভালো লাগছে। যেন মনে হচ্ছে 2-3 বৎসর পরে যেন আপনার সঙ্গে
1: আচ্ছা
0: আজকে
1: আচ্ছা,
0: কথা বলছি। সত্যি
1: হ্যাঁ হ্যাঁ, একদম।
0: ভালো আছেন নি? কোথায় বলুন,
1: হ্যাঁ,
0: আপনার সঙ্গে
1: মোটামুটি
0: কথা বলবো।
1: মোটামুটি বলো।
0: সুস্থ আছেন তো নুরদা?
1: মোটামুটি।
0: যাই হোক, আমি মোটামুটি আছি, আর লাইন পেয়ে গেলাম, ভালো লাগছে। আর গান তো শুনবো, আর প্রথমে আপনাকে আম কাঁঠালের আন্তরিক ভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আর জ্যৈষ্ঠ মাস চলছে, মধু মাস আমরা বলি, কিন্তু বৃষ্টি তো অনেক সমস্যা করছে,
1: একদম।
0: সবসময় বৃষ্টিটা লেগেই আছে। কিন্তু মানে কি করা যায়, কিছু তো করা যায় না। তবে একদিকে মানে একটু ভালো, হয়তো গরমটা একটু কম লাগছে সেটাই আর কি, কিন্তু সবসময় বৃষ্টি থাকলে ভালো লাগে না।
1: কিছু করার নেই,
0: আর
1: সেটা তো আমাদের হাত নেই।
0: না, সেটা আমাদের হাত নেই, সত্যি সেটা তো উপরওয়ালার হাতে, ঠিক না? তখন কি করবেন তিনি জানেন। আজকে আমি গান শুনবো ভাবছি। আমার আমার স্বপ্ন যে সত্যি হলো আজ, এরকম একটি গান আছে না, এই গানটি শুনিয়ে দেবেন। আর যাদেরকে নিয়ে গান শুনতে চাই, রয়েছেন অনুপ কুমার ভট্টাচার্য, আশুতোষ দেবনাথ, জওহরলাল বর্মন মহাশয় রয়েছেন, তারপর রয়েছেন সুমন মোহরি, তারপর লালন ঘরানি রয়েছেন, পশ্চিমবঙ্গতে ফোন করেন, সঙ্গীতা দেবনাথ মহাশয়া, তারপর রয়েছেন সুতপ ভট্টাচার্য, অম্বালিকা ভট্টাচার্য, সজল বাবু রয়েছেন, দেবজিৎ দাস। আর এই মুহূর্তে যারা আকাশবাণী কৈলাসহর শুনছেন, আর সবাইকে নিয়ে শুনবো। আর আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাকে নমস্কার। বরুণ সূত্রধর মহাশয়, খুব ভালো লাগছে শ্রোতা বরুণ বাবু।
1: হ্যাঁ হ্যাঁ,
0: বরুণ বাবু যাতে অনুষ্ঠানে ফোন করেন, আমি বরুণ বাবুকে অনুরোধ করছি, বরুণ দা আপনি অনুষ্ঠানে আসুন, ফোন করুন, কথা বলুন, গান শুনুন। আপনি কথা অনেকদিন ধরে আমি শুনছি না, আপনি কি করছেন, ভালো নি কি মন্দ নি একটু বলুন, অনুষ্ঠানে আসুন। ঠিক আছে নুরদা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
1: হ্যাঁ, আপনি
0: আচ্ছা
1: ভালো থাকবেন।
0: বন্ধুরা, শুনতে থাকুন আকাশবাণী কৈলাসহরের এই অনুষ্ঠান, আর সুন্দরবন অনুষ্ঠানে ফোন করুন, কথা বলুন, সেটাই অযথা কথা বলবেন না, আর গান সুন্দরভাবে ইয়ে করবেন, অনুষ্ঠান শুনে ফোন করবেন। সবাইকে নমস্কার, ধন্যবাদ।
1: হ্যাঁ, নমস্কার।

0: হ্যালো,
1: হ্যালো, নমস্কার নবেন দাদা।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: আমি শ্রীভূমি জেলা চেরাই থেকে বলছি, কৃষ্ণা রায়।
0: কৃষ্ণ রায়, হ্যাঁ কেমন আছেন বলুন।
1: ভালো আছি দাদা,
0: আচ্ছা
1: আপনি
0: আচ্ছা,
1: ভালো তো?
0: হুম হুম ভালো।
1: আজকে গান শুনবো লোকগীতি, একবার হরি বলো মন রসনা, মানব দেহের গৈর কইর না।
0: দেখছি
1: কবে দাদা?
0: দেখছি দেখছি, হবে।
1: বেশ কয়েকদিন পর আজকে ফোন করার সময় পেলাম।
0: আচ্ছা আচ্ছা,
1: যারা এই অনুষ্ঠান শুনছেন সবাইকে নিয়ে শুনবো। রাখছি দাদা, নমস্কার, ভালো থাকবেন।
0: হ্যাঁ আপনি ভালো থাকবেন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
0: নমস্কার নেবেন।
1: হ্যাঁ নমস্কার।
0: আমি কথা বলছি কাছাড় জেলা থেকে, জওহরলাল বর্মন। ভালো আছেন তো স্যার?
1: হ্যাঁ ভালো আছি।
0: বেশ কিছুদিন পর কিন্তু আপনাকে পেয়েছি আমরা। আজ
1: আপনাকেও
0: সত্যি আজ আমাদের খুবই খুবই ভালো লাগছে আমাদের সবারই আপনাকে পেয়ে, কারণ আপনার উপস্থাপনায় অনুষ্ঠানটা খুব সুন্দর হয় আমাদের কাছে। তো প্রায় তো অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি, তো আজকে আমাকে 1976 মুক্তিপ্রাপ্ত আরাধনা ছবির একটি গান শুনিয়ে দেবেন, কিশোরদা ও লতাজির দ্বৈত কণ্ঠে।

0: আছি সেই গানটি শুনিয়ে দিন। মহান গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা সেই গানটি, আর মধুর সুর দিয়ে সাজিয়েছেন মহান সুরকার শচীন দেব বর্মন। আর ছবিতে অভিনয় করেছেন হিন্দি চলচ্চিত্র জগতের মহান অভিনেতা রাজেশ খান্নাজি, অভিনেত্রী শর্মিলা ঠাকুর।
1: আচ্ছা আচ্ছা হুম
0: তো সেই গানটি শুনিয়ে দিন, আর গানটি শুনবো সবাইকে নিয়ে।
1: আচ্ছা আচ্ছা তো সবার জন্য পাঠিয়ে দিচ্ছি আপনার পছন্দের গান শুনুন।
0: ভালো থাকুন তাহলে আপনারা সবাই।
1: হ্যাঁ হ্যাঁ আপনি ভালো থাকবেন।
0: হ্যাঁ রাখছি, নমস্কার।
1: নমস্কার।

অদার গানের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানের সময় প্রায় ফুরিয়ে এলো। শ্রোতা বন্ধুরা, বুঝতে পারছেন বিদায় নিতে হচ্ছে, তো যেতে যেতে আবারও সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের শুরুর বেলা অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, নমস্কার। এতক্ষণ শুনলেন লাইভ ফোন ইন শুরুর বেলা, আকাশবাণী কৈলা শহর। এবারে জানিয়ে দিচ্ছি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

12:05 শুনবেন লোকগীতি শিল্পী তাপস বসনীয় রবীন্দ্রসঙ্গীত, 12:30 শুনবেন স্বপ্ন ঘোষালের কণ্ঠে। দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

সম্প্রচারিত হবে বেলা একটায় 1:05 চিত্রমালা অনুষ্ঠানে। শুনবেন হিন্দি ছবির গান, আজ আসরে শুনবেন হামসে বাত কর কোন ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 1:30 কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 1:40 শুনবেন ককবরক গান। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে বেলা 2:15 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। মুম্বই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলি করে শোনানো হবে 2:30। দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ বেলা 3:05, 3:10 মুম্বই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলি করে শোনানো হবে। সন্ধ্যে 6টায় গড় গৃহস্থী।

চট্টগ্রাম কেন্দ্রের ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:35 সম্প্রচারিত হবে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 7:45 এবং 7:55 পর্যায়ক্রমে শুনবেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক স্থানীয় বাংলা সংবাদ। 8:05 শুনবেন আধুনিক গান শিল্পী কুমার শানুর কণ্ঠে। 8:30 মিশ্র গানের আসর। আসরে শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিজয় চৌধুরীর কণ্ঠে। সুস্মিতা গোস্বামীর কণ্ঠে শুনবেন নজরুল গীতি। রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনবেন আধুনিক গান। ছোটদের গান শুনবেন সতীপর্ণা পাত্রের কণ্ঠে। অনুরাধা পারওয়াল, ইলা অরুণ এবং সহশিল্পীদের কণ্ঠে শুনবেন মেহরবান ছবির গান এবং সুকিন্দর সিং এবং সহশিল্পীদের কণ্ঠে শুনবেন মেহরবান ছবির গান। নটায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। লোকগীতি শুনবেন 9:15। শিল্পীরা হলেন উত্তম কুমার দাস এবং সুমিত্রা রায়ের। 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী ডক্টর অনিতা সেন। আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। রাতে 10:10 শুনবেন নজরুল গীতি, শিল্পী অনুরাধা পারওয়াল। দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ 10:20। 10:30 জানিয়ে দেওয়া হবে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি, সঙ্গে শুনবেন আবহাওয়া বার্তা। আমাদের চলতি অধিবেশনের সমাপ্তি রাত 10:35। শ্রোতা বন্ধুরা শুনলেন পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর।

শ্রোতা বন্ধুরা, লোকগীতি শুনলেন। শিল্পী ছিলেন তাপস বসুনিয়া। শেষ হলো লোকগীতির আসর, আকাশবাণী কৈলাসহর।

রবীন্দ্রের সঙ্গীত শুনলেন শিল্পী ছিলেন স্বপ্না ঘোষাল। শ্রোতবন্ধুরা, শেষ হলো রবীন্দ্রসঙ্গীতের আসর। অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। অল্প কিছুক্ষণের মধ্যে রিলে করে শোনা হচ্ছে আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

গানটি শুনলেন বিনোদ রাথোর এবং স্বপ্না মুখার্জির কণ্ঠে। এবারে গানটি শুনবেন উদিত নারায়ণ এবং অভিজিতের কণ্ঠে।

গানটি শুনেন উদিত নারায়ণ, অভিজিৎ এবং কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে। এবার গানটি শুনবেন উদিত নারায়ণ এবং সাধনা সরগমের জোয়াল কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ চিত্রমালা অনুষ্ঠানে শুনলেন হামসে বদকার কুন ছবির গান, বিভিন্ন শিল্পীর কণ্ঠে। শেষ হলো হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী কৈলাস শহর। এবারে রিলে করে শোনানো হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। নির্বাচিত প্রধানমন্ত্রী পদে একটানা দীর্ঘ সময় দায়িত্বভার পালনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে কেন্দ্রীয় মন্ত্রিসভায় আজ একটি প্রস্তাব পাশ হয়েছে। দেশের প্রধানমন্ত্রী পদে একটানা সর্বোচ্চ সময় আসীন থাকায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তা এসেছে দেশ বিদেশ থেকেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নিরবচ্ছিন্নভাবে ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইলস ফলক স্পর্শ করেছেন। পশ্চিমবঙ্গ সরকার মন্ত্রীদের দপ্তর বণ্টন করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বরাষ্ট্র, পার্বত্য বিষয়ক, ভূমি ও ভূমি সংস্কার, ত্রাণ ও পুনর্বাসন, বিদ্যুৎ, তথ্য, সংস্কৃতি, কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর নিজের হাতে রেখেছেন। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, দেশে সিএনজির কোনো ঘাটতি নেই। আফগানিস্তানের কুনার, খোস ও পাকতিকা প্রদেশে পাক সেনা চালানো হামলায় কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে। নাসা তাদের পরবর্তী আর্টিমিস 3 অভিযানের জন্য 3 মার্কিন এবং 1 ইতালীয় নভোচারীর নাম ঘোষণা করেছে। আসছি বিস্তারিত খবরে। নির্বাচিত প্রধানমন্ত্রী পদে একটানা দীর্ঘ সময় দায়িত্বভার পালনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে কেন্দ্রীয় মন্ত্রিসভায় আজ একটি প্রস্তাব পাশ হয়েছে। জাতীয় রাজধানীতে আজ মন্ত্রিসভার বৈঠকে সদস্যরা প্রধানমন্ত্রী মোদীকে উঠে দাঁড়িয়ে অভিবাদন জানান। দেশের প্রধানমন্ত্রী পদে একটানা সর্বোচ্চ সময় আসীন থাকায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমে বার্তায় রাষ্ট্রপতি বলেন, এই মুহূর্ত নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রতি দেশবাসীর আস্থা ও আত্মবিশ্বাসের প্রতীক। শ্রী মোদীর কার্যকালে সামাজিক রূপান্তর, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সুপ্রশাসন প্রতিষ্ঠিত হয়েছে। সরকারের গৃহীত কল্যাণমূলক প্রকল্পে সমাজের সর্বস্তরের অন্তর্ভুক্তি সুনিশ্চিত হয়েছে, উপকৃত হয়েছেন সমাজের তৃণমূল স্তরের মানুষ। শ্রী মোদীর নেতৃত্বে গৃহীত পিএম জনমান এবং ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান তাঁর হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে বলেও রাষ্ট্রপতি উল্লেখ করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমের বার্তায় তিনি বলেন, এই ঐতিহাসিক মাইল ফলক শুধুমাত্র দপ্তরের কার্যকাল নয়, বরং দেশের বিকাশ যাত্রার এক রূপান্তরমূলক অধ্যায়। এই সময়কালে অর্থনৈতিক বিকাশ ও পরিকাঠামো ক্ষেত্রে দেশ একাধিক উন্নয়নের সাক্ষী হয়েছে, প্রত্যক্ষ করেছে প্রযুক্তিগত অগ্রগতিও। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর অমিত শাহ, ডক্টর এস জয়শঙ্কর, পীযূষ গোয়েল, নির্মলা সীতারামন এবং শিবরাজ সিং চৌহান সহ অন্য মন্ত্রীরা দেশের দীর্ঘতম সময় ধরে নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানান। বিশ্বের নেতারা প্রধানমন্ত্রী মোদীর এই সাফল্য অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর যুগান্তকারী শাসন ব্যবস্থা, দক্ষিণী বিশ্বের পক্ষে তাঁর বলিষ্ঠ অবস্থান এবং একটি অন্তর্ভুক্ত

0: উন্নয়নমূলক ও অর্থনৈতিকভাবে গতিশীল ভারত গড়ে তুলতে তাঁর দূরদর্শী চিন্তাধারার ভূয়সী প্রশংসা করেছেন তারা। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দেসানায়েকে এক চিঠিতে বলেছেন, শ্রী মোদীর দূরদর্শী পরিকল্পনা ভারতের সীমানা ছাড়িয়ে শ্রীলঙ্কা সহ অনেক দেশকেই অনুপ্রাণিত করেছে। পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে এক ব্যক্তিগত ভিডিও বার্তায় শ্রী মোদীকে নেতৃত্বের এক আদর্শ উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন। ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসার বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে নেতৃত্বদানের ভূমিকায় নিজেকে প্রতিষ্ঠিত করেছে। আগেই জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী মাইল ফলক স্পর্শ করেছেন। 2014 সালে 26 মে তিনি প্রধানমন্ত্রী হিসেবে পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করেন। তিনি পণ্ডিত জওহরলাল নেহরুর রেকর্ড অতিক্রম করলেন। নেহরু 1952 সালে 13 মে প্রথমবার নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন এবং 1964 সালের 27 মে পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে পণ্ডিত নেহরুর মোট কার্যকাল ছিল 4398 দিন। 2014 সালে 26 মে থেকে আজ 10 জুন পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর নিরবচ্ছিন্ন কার্যকাল 4399 দিনে পড়ল। ফলে তিনি ভারতের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে একটানা দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর পরিচিতি অর্জন করলেন। কেন্দ্রে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী প্রচারের অংশ হিসেবে ভারতীয় জনতা পার্টি আজ উত্তরপ্রদেশের 403টি বিধানসভা কেন্দ্রের মন্দিরগুলিতে বিশেষ পূজার্চনার আয়োজন করেছে। দলের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী মোদীর দীর্ঘায়ু সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছেন। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ নতুন দিল্লিতে একটি মন্দিরে পুজো দেন। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতিকে এক উন্নত দক্ষতা সম্পন্ন সংযমী নির্ধারিত লক্ষ্যে নিয়ে যেতে বদ্ধপরিকর ভূমিকা পালন করেছেন।
1: ভারত মে ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড লংগেস্ট সার্ভিং প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী জি আজ হুয়ে হ্যাঁ আর বিকশিত ভারত বনানে কা সংকল্প জো উনহোনে লিয়া হ্যায়। হাম সভি 140 করোড় দেশবাসী উস সংকল্প মে জুড়ে এসি প্রার্থনা প্রভু কে পাস কি।
0: এদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বলেন, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে দেশে এক নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। এই উল্লেখযোগ্য নেতৃত্বের অধীনে 25 কোটি মানুষকে দারিদ্র্যসীমার ঊর্ধ্বে তুলে আনা সম্ভব হয়েছে। গত 12 বছরে শ্রী মোদী মহিলাদের ক্ষমতায়ন সহ সমাজের প্রতিটি ক্ষেত্রের কল্যাণে কাজ করেছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ সেবার কাজে নিজের গোটা জীবন উৎসর্গ করেছেন। একদিনও ছুটি না নিয়ে তিনি কাজ চালিয়ে যাচ্ছেন। জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ সরকারের 12 বছর পূর্তি এবং ভারতের ইতিহাসে নিরবচ্ছিন্নভাবে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর রেকর্ড গড়ার বিষয়টি উদযাপনের উদ্দেশ্যে নতুন দিল্লিতে আজ একটি বৈঠক ডেকেছে। এই বৈঠকে প্রধানমন্ত্রী ও বিজেপির শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও জোটসঙ্গী সব দলের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা। কেন্দ্রে এনডিএ সরকারের 12 বছর পূর্তিতে শুনবেন বিশেষ আলোচনা রেল ও যাত্রী স্বাচ্ছন্দ্য। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরা মাঝির সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ সরকার মন্ত্রীদের দপ্তর বণ্টন করেছে। আজ নবান্নে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক, ভূমি ও ভূমি সংস্কার, ত্রাণ ও পুনর্বাসন, বিদ্যুৎ, তথ্য সংস্কৃতি, কর্মীবর্গ, প্রশাসনিক দপ্তর নিজের হাতে রেখেছেন। নিষেধ প্রামাণিককে ক্রীড়া ও যুব কল্যাণের পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন ও জলসম্পদ বিকাশ উন্নয়ন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী হয়েছেন স্বপন দাশগুপ্ত। মোট 19 জন পূর্ণমন্ত্রী ছাড়াও স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের মধ্যে রয়েছেন মালতী রাভা রায়, রাজেশ মাহাতো এবং ডক্টর ইন্দ্রনীল খান। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিয়েছেন সুস্মিতা দেব। তিনি আজ রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের বাড়িতে তাঁর ইস্তফা পত্র পাঠিয়ে দেন। পদত্যাগের পত্র পেশের পর সুস্মিতা বলেন, রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তিনি এখনই কিছু ভাবেননি। তাকে রাজ্যসভায় পাঠানোর জন্য পশ্চিমবঙ্গের মানুষকে ধন্যবাদ জানান সুস্মিতা। পশ্চিমবঙ্গে ফলতা স্পেশাল ইকোনমিক জোন বা বিশেষ অর্থনৈতিক অঞ্চল এ পর্যন্ত প্রায় 80,000 কোটি টাকার রপ্তানি করেছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে ফলতা বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জোনাল ডেভেলপমেন্ট কমিশনার দীনবন্ধু সিং জানিয়েছেন, ম্যানুফ্যাকচারিং এবং তথ্য প্রযুক্তি উভয় ক্ষেত্রেই এই অর্থনৈতিক অঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছে। ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে এ পর্যন্ত 52,000 কোটি টাকার রপ্তানি এবং প্রায় 16,000 কর্মসংস্থান হয়েছে। অন্যদিকে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে 31,000 কোটি টাকার রপ্তানি ও 1 লক্ষের বেশি কর্মসংস্থান হয়েছে বলে তিনি জানিয়েছেন। শ্রী সিং জানান, কেন্দ্রীয় সরকারের 7টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মধ্যে ফলতা অন্যতম।

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বাদশতম আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানে অংশ নিতে কলকাতায় আসছেন। যোগ দিবস সুষ্ঠু ও সুন্দরভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে অংশগ্রহণকারীদের সব ধরনের সুবিধা, নিরাপত্তা শৃঙ্খলা, যাতায়াত, চিকিৎসা ও অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থা সুনিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছেন, দেশে সিএনজির কোনো ঘাটতি নেই। সরকার বাড়ি বাড়ি পাইপ বাহিত গ্যাস পৌঁছে দেওয়ার কাজ আরও বাড়িয়েছে।
1: ग्लोबल सिचुएशन का फायदा उठा के कुछ लोगों ने आर्टिफिशियल शॉर्टेजेस करने की कोशिश की है, तो एकदम हमने उस पर क्रैकडाउन कर दिया। कोई कमी नहीं है, ना सीएनजी की कमी है, ना पाइप गैस जो लोगों के घरों में जा रहे हैं, इनफैक्ट एलपीजी के हम कन्वर्ट कर रहे हैं इनटू पीएनजी कनेक्शन।
0: ইরানের রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে, জর্ডানে একটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। এছাড়াও হরমুজ প্রণালীতে আমেরিকার আক্রমণের জবাবে উপসাগরীয় এলাকায় 21টি মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এদিকে জর্ডানের সশস্ত্র সেনা এই হামলার কথা স্বীকার করেছে। আফগানিস্তানের কুনার খোস্ত পাকতিকা প্রদেশে পাক সেনার আকাশপথে চালানো হামলায় কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে অধিকাংশই শিশু। গতরাতে মূলত সাধারণ মানুষের বাড়ি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। পাক সেনারা আবারও আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে আগ্রাসী আক্রমণ চালিয়েছে, যা মানবতার বিরুদ্ধে অপরাধের সামিল বলে আফগানিস্তানের মন্তব্য। নাসা তাদের পরবর্তী আর্টিমিস 3 অভিযানের জন্য 3 মার্কিন এবং 1 ইতালীয় নভশ্চরের নাম ঘোষণা করেছে। আগামী বছরের শেষ দিকে হতে চলা এই অভিযানে প্রথমবার স্পেসএক্স থেকে চাঁদে অবতরণ স্থল পরীক্ষা করে দেখা হবে। একই সঙ্গে পর্যালোচনা করা হবে ব্লু অরিজিনের কক্ষপথ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নির্বাচিত প্রধানমন্ত্রী পদে একটানা দীর্ঘ সময় দায়িত্বভার পালনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে কেন্দ্রীয় মন্ত্রিসভায় আজ একটি প্রস্তাব পাশ হয়েছে। দেশে প্রধানমন্ত্রী পদে একটানা সর্বোচ্চ সময় আসীন থাকায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তা এসেছে দেশ বিদেশ থেকেও। খবর শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
2: সম্প্রচারিত হল কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। শ্রোতাবন্ধুর অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। এবারে শুনবেন ককবরক গান, শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে এতক্ষণ শুনেছিলেন ককপরক গান। শ্রোতা বন্ধুরা, শেষ হলো ককপরক গানের আসর। অল্প কিছুক্ষণের মধ্যে রিলে করে শোনানো হচ্ছে আকাশবাণী দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ।

সম্প্রচারিত হলো দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। শ্রোতাবন্ধুরা এবারে শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। অনুষ্ঠানের শিল্পী ভি জে জাগা।

শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এবারে রিলে করে শোনানো হচ্ছে আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান। এর অব্যবহিত পরেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ।

এতক্ষণ শুনছিলেন মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এবারে জানিয়ে দিচ্ছি আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধে ৬টায় রয়েছে ঘর গৃহস্থির আসর, ৬টা বেজে ৩০ মিনিটে কিষাণবাণী অনুষ্ঠান। ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে ৭টায়। ৭টা বেজে ৩৫ মিনিটে পর্যায়ক্রমে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ। ৮টা বেজে ৫ মিনিটে রয়েছে আধুনিক গানের অনুষ্ঠান। মিশ্র গানের অনুষ্ঠান শুনবেন ৮টা বেজে ৩০ মিনিটে। ৯টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। ৯টা বেজে ১৫ মিনিটে লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান ৯টা বেজে ৩০ মিনিটে। ১০টায় কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। ১০টা বেজে ১০ মিনিটে নজরুলগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে ১০টা বেজে ২০ মিনিটে। ১০টা বেজে ৩০ মিনিটে অধিবেশনের সমাপ্তি ঘোষণা। শ্রোতা বন্ধুরা, শুনলেন এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

0: নমস্কার দিদি।
1: নমস্কার দিদি,
0: আপনার নামটা কইবা?
1: আমার নাম ঝর্ণা রানী গোস্বামী।
0: ঝর্ণা রানী গোস্বামী। তো আপনার এখন বর্তমান বয়স?

0: কত হইছে?
1: বয়স 66।
0: 66। তো আমার আজকে খুব ভাল লাগে দীক্ষা, যে 66 বছরে আপনি একবারে ছেলেরার মতো সমান তালে মাঠো কাজ করলা, এটা আমরার মহিলারা লিগা অনেক গর্বের বিষয়। আমরা কিন্তু বহুত সবজি খেত, আলু হইন, ভেন্ডি ফারা হইন, সপ্তাহের মধ্যে মহিলারা কিন্তু ফারইন, আলু লু তুলা ইসা করইন, কিন্তু আমরার মহিলারা কিন্তু মাত্তা পারইন না। মাত্তার সময় কিন্তু তারা কইবা না আমি পারি না। কিন্তু আমার আশ্চর্য খুশি লাগে যে এই বয়সে আপনি আমার সঙ্গে কথা কইতে রাজি হইছেন। আপনি কৈলাসর গেছেন নি কোনোদিন?
1: গেছি একবার,
0: গেছেন আকাশবাণী দেখছেন নি, রেডিও সেন্টারটা দেখছেন নি?
1: পড়ালেখা তুইলা জানি না।
0: আচ্ছা আচ্ছা, তো আপনি এমনি ছোট মুটো করিয়া কিতা কিতা বর্ষাকালীন সবজি লাগাইছেন?
1: ওই তো জিঙ্গা, লাউ, কুমড়, বারোমাইয়া, মরিচ,
0: লাউ যেটা পানি লাউ, পানি লাউ। আচ্ছা আচ্ছা,
1: মিষ্টি লাউও লাগাইছি, বাড়ি বড় লাগাইছি
0: বর্ষার
1: বর্ষার।
0: আচ্ছা আচ্ছা,
1: এটা ছালের আর কি।
0: আচ্ছা,
1: সাংগারি বান্ধিয়া, সাংগারি বাঁধছি, সাংগারি বান্ধিয়া রয়েছি।
0: তো আজকে আপনার কাছ থেকে শুনবো, আমরা যদি পানি লাউ করি, পানি লাউ করতে গেলে কিরকম ভাবে মাটিরে আমরা তৈরি করবো?
1: প্রথম তো গাঁথা কুদলাম, এরপরে দিব গোবর,
0: গাঁথা
1: দিয়া গোবরটা দিয়া মাটি দিয়ে তিলাইলাম। মাটি আর কয়েকদিন পরে আর কি রইমু, মাটি আর গোবর এখানে লগি, কয়েকদিন পরে আমরা রইমু তো গাছ উঠি।
0: আচ্ছা, এই যে গাঁথাটা করবা, গাঁথাটার গভীরতা কতটুকু?
1: না না, বেশি নাই, ধরো
0: গোবর দিলাম
1: দিয়া, এরপর তো মাটি লইলাম, সাতটা দশ দিন গেল মাটি গোবর তো মিশে গেল, সে খুঁড়িয়া আর তো বীজটা লইলাম।
0: আচ্ছা, তো বীজ যে পানি লাউ এর ক্ষেত্রে আপনার গরুর নি বীজ না কিনা বীজ?
1: ওখিনিয়াও আনি, আর এক সময় গরুর থাকে,
0: গরুর থাকে। আচ্ছা, গরু আমরা মহিলারা সেমনে গরু আমরা বীজ রাখতাম পারি, এটা হইন চাই দেখি?
1: ওই তো লাউটা ফাঁকি গেল গিয়া, বুঝছো না, একটা লাউ ধরো ফান লাউ রাখি দিলাই, এটা ফাঁকি দিব, ফাঁকার বাজে তেমনি বুঝবাই। এরপরে লাউটারে তো গাছ মরি গেল গি, যখন তখন লাউটা ফাটলি বাই বীজটা, গাছ মরার পরে তো দুপুরা ভুকতে গেল গি, তুমি মুখ কাটি লিবাই।
0: আচ্ছা,
1: মুকলা খাটি লিলা, খাটিয়া গোফর বাড়ি তৈরি আবাই, গোফর বাড়ি তৈরি
0: খালি মুখো
1: মুখো মুখো বাড়ি রাখি দিলে আগলেও সোশিয়াল আমি যাইব।
0: আচ্ছা,
1: নিচে দি বিষটা ভালো হয়ে যাবো, এসে এই বিষ বার করিয়া ধরো এক সপ্তাহ পরে বিষ বার করিবা, বার করিয়া দই আরো দিয়া শুকাইয়া আর খাসর বুঝা মতো হইলে বালা বিষটা থাকে।
0: আচ্ছা, মানে হলুদ মুখা যখন হয়ে যাব লাউটা, হলদি মুখা
1: তখন পাকি গেছে,
0: মানে তখন ও খাটা
1: লাগে, খাটা লাগে, এখানে বিষটা পুক্ত হয়ে গেছে, পুক্ত হয়ে গেছে।
0: এর বাদে এটার মধ্যে আইনা দিলাইলাম গোবর মুখ কাটিয়া, যেদিন নামাইমো ওদিনও করা যাইব,
1: ওইটা করা যাইব, পাকনা হইলে লত মরিয়ালে গাছটা কাটি লিবে।
0: আচ্ছা,
1: লাউটা কাটি লিবে আর কি, গাছটা বিষটা পুক্ত হয়ে গেছে।
0: আচ্ছা,
1: আর তো গোবর গোলা কাটিয়া গোবর তো ঢুকাই দিলাইলা, এক সপ্তাহ বাদে দেখবা সব
0: লাউটা ধরতে ধরতে আশ্বিন হাট থেকে গিয়ে ধরবো,
1: এটা তুমি রইতে হইব অগ্রহায়ণ মাসও।
0: আর কখন যেটা রুইছেন যেটা এটা ফলন কবে দিব?
1: কখন কখন আর রুইছি না, ও আগরটাও রই খালি।
0: যত্ন করা লাগে,
1: যত্ন করে সার দিবা, এরপরে গাছ টাছ বাঁচিয়া দিবা, ধরব জলও দেওয়া লাগে, পানি লাগে, জল চাই বেশি।
0: আচ্ছা,
1: জল যত দিবা তো লাউ ধরবো বেশি।
0: অগ্রায়ণ লাগাইছেন ধরুন, অগ্রায়ণ ওইটা গত বারের অগ্রায়ণ না নি, অগ্রায়ণ গিয়া ফোস গেল, মাঘ গেল, তা তো দুই মাস থেকে আবার ধরা আরম্ভ করে,
1: আবার নতুন ডাল ভালো দিব, আবার ধরবো।
0: ও কোথায় কইরাম
1: যত করলে ফল হইব,
0: ও গাছ দিয়ে এখনো চলে?
1: তো খাইলে আমার মাইয়া কইছে তো পানি লাউ ধরছে মা, বলে এটা কোন দিনের বে, বলে অগ্রায়ণ মাসের, বলে এখন বলে এখনো ধরে যত্ন রূপে সব। মানুষ বয়স্ক মানুষের দেখছো না, যত্ন করলে মাসি আরো পাঁচ বছর বলো।

0: বাসে, আর যত্ন করো না ঔষধ খাবারও না, এক বছর বাসে না,
1: না এটা ঠিক কথা।
0: এই মুহূর্তে ও যে শাকসবজি লাগান এইভাবে যত্ন করা লাগে।
1: ওই যে মরিচর কথা যে কইছেন আপনি, মরিচটা কি আমার বারো মাসি নি?
0: আমার এক না, আমার বারো মাসি, এটা বাড়িতে লই, আর একটা আছে ছয় মাসি,
1: এটা জমিনো,
0: এটা জমিনো।
1: আচ্ছা, এই মরিচ যে আপনি রুইন যে এটার লিগা জমি কিরকম ভাবে? এটা তো ট্রাক্টর পাওয়ার, ট্রাক্টর না দিলে হইতো না, ট্রাক্টর দিয়া
0: না আমরা বাড়িতে এটা লাগাইছি ও দেখুন না, এটা ট্রাক্টর লাগে না, আমি তো গাছ দিয়ে আর গোবর তো যা আর তো ফসাইয়া আর সেরা করিলেন, আগে সেরা করলেন, সেরাটা যত বারো মাসেটা সেরা ফুকতে হইব তখন গাছটা মরে না, আর যত নরম থাকে এতে মরে যায়।
1: তো কতদিনের সারারে আপনি নিয়ে সরাইয়া লাগাইবা?
0: আমি তিন চার মাসের সেরার ওই আর কি, পচে না মরে না কিবা নষ্ট হইত না, যত এক মাস পরে রোয়া যায় ওই যে নষ্ট হই যায়।
1: আচ্ছা, তো ওখান যে সারা হইয়া ও তো লাইন দেখলাম আমি, লাইনে বাঁকা
0: ছাগল কত ডাকাই মুগুলা
1: খাসা গোবর যে গুলিয়া দেন কোন ক্ষতি করেন না
0: গাছর?
1: না
0: ঔষধও
1: লাগেন না, ফুকায়ও ধরেন না, আবার গরু ছাগলও খাইল না, খাইল না। তো ইটা সারাটার দুই মাস বয়স,
0: এটা তিন মাস,
1: তিন মাসে নিয়ে লাগাই দিছেন। তো একটার থেকে আর একটার দূরত্ব কতটুক দিছেন?
0: কতটুক দিছি
1: এক বিঘ ধরিব
0: না, দুই আর দূর দূর দিছি নাকিটা দুই তিন আর
1: দূর,
0: এর মাঝে হচ্ছে বড় হইব যে মরিচ গাছ, এতে আমি কুটি গাড়ি গাড়ি দিয়া কুটির মাঝে মরিচ গাছ বান্তাম হইব না, তো উচাই যাব
1: বাঙ্গি যাবি
0: আছে মাসি।
1: এটা তো বারো মাসি মরিচ,
0: বারো মাসি
1: এটা কি তা ওই যে খালা মুখা যে ওটা নিনা সবুজ মুখাটো,
0: একটা আছে খালা মুখা উপরে দি
1: উপরে দিয়া,
0: আর একটা আছে সাদা সাতলা খান, এটা খুব জাল, আর একটা আছে খালা খালা দানু মরিচ হয়ে যায়, এটাও আছে।
1: তিনোটা মিলানি?
0: তিনোটা আমার বাড়িতে আছে আর ওই আর
1: ওই কথাই, মানে তিনোটাও তিনোটাও আছে
0: বসি বাড়ি আর এখন কত কিনিয়া খাইতে আর ফুলা মানে
1: জাগাটারে তো আপনি অনাবাদি রাখলা না আবাদর, তারপরে কিন্না যে খাইলে আপনার পয়সা খরচ হইল না, আপনার জাগা রইছে অল্প লাগাইরা শ্রম দিরা, বিনিময়ে আপনি কিতা কররা আপনি তো গরুইটা খাওনটা বিনা পয়সায় কইতে গেলে ফারা, বা একসময় অভাব হইলে গ্রামের কেন আপনি গাছ তুললা লগালগ আনিয়া দিতা ফারলা, কিন্তু এটা তো না লাগাইলে আপনার সম্ভব হইল না, বাজারের দিকে চাইয়া বুইয়া
0: থাকা, বাজার থেকে আইলে খাইতে বাইতে রইলে তুমি মাসে কয় ফর রইলে খায় আর নিজে রইলে চায় না, ফর রইলে চায় আর নিজে রইলে খায়, ফরর বাড়ি গেলে একদিন গেলে দিব দুই দিন এক দিন কইব না আগো
1: মরিচর যে বিষটা কিরকম ভাবে রাখবা?
0: ওই তো মরিচ বালাটিকে শুকাই দিলাম, শুকাইয়া বিছি লই লিলাম,
1: আচ্ছা
0: বিছি লইয়া বালাটিকে শুকাইয়া তো খাসর খাসর জিনিসের ভিতরে রাখলে বিষটা বালা
1: বালা থাকে,
0: বালা থাকে, আর আস্তে আস্তে শুকাইয়া তুলেও থাকে বালা থাকে, তো আমি শুকাইয়া বিছি লইয়া শুকাই লি বুঝছেন জানি, আর এরও তো ভিজাই আগের দিন ভিজাইয়া তুললাম, দুই দিন ভিজাই থাকবো, তিন দিনের দিন তুলিয়া আর গাঁচের মাঝে গাইট বান্ধিয়া আর তুই রাখলাম।
1: আচ্ছা,
0: একটা বাড়ি জিনিস দিয়া ঠেঙাই বসে তো জাগারে খুঁড়িয়া আর সেটাইলেন, সেটাইলে গাছ
1: সারা হয়ে গেল,
0: সারা হয়ে গেল আমার,
1: এর বাদে নিয়ে তুলে লাগাই,
0: এর বাদে নিয়ে তুলে লাগাই।
1: আচ্ছা, এই যে মরিচ গাছ ও এমনিতে তো আচ্ছা আপনি তো ওই গোবর জল দিন গতিকে এইটার মধ্যে ফুকে ধরেন না, কিন্তু মরিচ গাছও তো রূপ ফুকার আক্রমণ হয়, একটু কিরম কিরকম হয় একটু কইবানি?
0: ও তো কুকুরিয়ে যাবো গিয়া

0: কুকরি আর ফরে আমরা আরেকটা আগে তো আগরখালি মানুষ আমরা আর একটা পদ্ধতি জানি,
1: ওই
0: যে শীতল বাজার থেকে আনো নানি, শীতল তো ধইলে ফলে জল থাকে নানি, ও জলটা গাছে ছিটাই দিলে ও যায় গিয়ে আর তো দেখি কুকুরে কুকুরে হয়েছে, আমরা তো চুলার যে ছালি ছালিরে ছাইনে গিয়া আর ছিটাই লইলে সব পোকা যায় গিয়ে,
1: শীতলের জলে ফুকা যায় গিয়া
0: না কুকুরিটা যে
1: পাতার যে ফিফরি লাগে,
0: ফিফরি লাগে এখন সবার তো চোখ সমান নাই, নজর লাগে যায় না, নজরটা কাটি যায়।
1: এইটা তো খুব ভালো জিনিস, কারণ শীতল সকলের গরু কম বেশ
0: সবের কম বেশ,
1: এইটা যদি আমি যদি দিলাই আমার দোয়া জলটাও গেল আর আমার পাতাও ভালো হয়ে গেল,
0: ভালো হইলো আর নজর উজর লাগতো না,
1: এটা তো অনেক ভালো। আচ্ছা একটা গাছ টিকা বারো মাসই যেহেতু আর এটা তো চলবো আপনি কইছেন বহুত দিন, একটা গাছ টিকা কিরকম পরিমাণ মরিচ ধরতে পারে?
0: একটা গাছে আড়াইশো তো
1: ধরবো
0: গাছ, গাছের বরে গাছ ভাঙি যায় তো ফলের বরে মরচার বরে গাছ
2: ভাঙি।

0: আচ্ছা একটা গাছ থেকে 12 মাসই যেহেতু, আর এটা তো স্বল্প, আপনি কইছেন বহুত দিন, একটা গাছ থেকে কিরকম পরিমাণ মরিচ ধরতে পারে?
1: একটা গাছে 250 তো ধরবো গাছ। গাছের বরে গাছ ভাঙি যায় তো, ফলের বরে মরচার বরে গাছ
2: ভাঙে।
1: সাদা মরিচটা ইটা বেশি ধরে, ফুলের লাখান সাদা দেখছো না, ভাঙি যায়। আর খালাটা হইলো বড় বড়, বুঝছো নানি মাসে? আরেক কথা কই, এই খালা মরিচটা খানি কিলা জানো নি, বড় বড় খালা মরিচ
0: একদম উপরের দিকে চাইয়া চাইয়া থাকে,
1: অত বড় তো তুমি বড় বড় ওটা নিলাই বাড়িত খিনা তো নিবা, খালি জিরা আছে নানি, খালি জিরা রে বাজি ভাই।
0: আচ্ছা
1: বাজার ওত বেলের দিয়া খাটি নিলাম, ফেট খাটার তার বিচিটা বার করে দিলাম, বার করার পরে ও যে খালি জিরাটা ঢুকাই দিলাম মরিচের ভিতরে, আর এসে ও যে পিটালি দি গুড়ি দিয়ে হইলে বালাবো, গুড়ি দি মাখাইয়া আর তেল বাজা করিয়া ডালির মাঝে খাইয়া দেখবো খুব সান।
0: আচ্ছা এইখানে তো আমরা এই পয়লা শুনলাম যে মরিচ যদি গড় ওই রকম হয় তো এটারও কিরকম ভাবে খাওয়ান যায়?
1: খাওয়ানটা খুব একদিন খাইলে কইবা আরেকদিন খাইতা, জাল হইলে লাগতো না, এটা মানুষ তো, আর বিশির মাঝে তো জাল বিশিটা জাল করতে লাগতো
0: একদম। আচ্ছা আগে একটা মরিচ পাওয়া যাইত গুল গুল মুখা, একটু ঘি ঘি গন্ধ করতো,
1: ঘি মরিচ ওটা নাই গো মাসে,
0: ও বিষটা এখন বড় দুর্মূল্য হয়ে গেছে, এখানে পাওয়াও যায় না,
1: গুলো গুলো উপরে দিত,
0: জুটা জুটার মতো থাকতো, বাক্কা এটা ইয়ে করা যায়। তো আপনার এইখানে বাড়ির মধ্যে সবজি বাজারের মধ্যে সবজি করার মধ্যে মরিচ করলা, লাউ করলা, মিঠা লাউ করলা,
1: মিঠা লাউ এরপরে কইশাকও করি,
0: কইশাকও করি,
1: ওইটা সাঙ্গ তুলিয়া দিব, সাঙ্গ সব আছে দিদি মাসে দেখুন, কিন্তু অতটুকু হইতে পারতো না, বান্দরে এক কাটা দিলে
0: একটারে কুদানি দিলে হাজারটাই পরে,
1: কইলে 10টাই হয়, তুমি মরতাই নি একটা শুধু সিরিলাই ইঞ্জেকশন দিতে কত টাকা, ভাত খাই লাগবো আর কি থাকুন আর নেগিত নিল।
0: ওই লাউ মানে ফল সবজির মধ্যে বিশেষ করা যায় না, কারণ হচ্ছে বান্দরের জন্য,
1: আগে আসিল না বান্দর না, ওখান বান্দরে খুব উপদ্রব আই যাইছিল না, খুব বুগার তো বেতালা
2: বুগার।
0: আপনি যে মহিলা হইয়া এই যে সবজিটা করেন, এটার মানসিক বল আপনি কই থেকে পাইন? আমরা যেমন একটা ইচ্ছা শক্তির দরকার আছে, তো আপনার বয়সে মানুষ কিতা করে খালি আরাম করবো বুয়া বুয়া সবজি একটু বানাইলে বানাইয়া দিল,
1: না বই তো লাগবে আমি কাম করি, ওই যে দুই বউ দেখছো তার বইয়ের সম তো আমি সমান তালে কাম করি, বুঝছো নি?
0: ওই কথাই
1: ওই যে ফুলাইনে আমি আলাদা করে দিছি, বুঝছো না নি?
0: না আমি কোনটা কইছি, এই বয়সের মানুষে খুব আমি কোন রকম সবজি খাইটা দেই আর খাইলে খাইলা
1: সবার মতো আমি নাই তো, নিলে আমি নাই, আমার ফুড়ি কিতা আর বউ কিতা, ও ফুড়িয়েও আমার বউয়ে মুখো বানিয়ে দিত না, ফুড়িয়া ফুললে নাই তো
0: একদম,
1: তখন আমার ফুড়িয়ে দোষ করছে না, ফুড়ি দোষী কেন মেসে টাইম কইতাম নাই, কিন্তু আমার ফুড়ি আর এগু আর বেটির ফুড়িয়ে আনছি, সিগুর একটু করলে তিনটুক আমি কইতাম ফোনে, এইটা মানুষের কইও লাভ পিতাম
0: না,
1: এটা কইলে একটা দুর্বলতা নিজের হয়ে যায়।
0: এই যে আপনার যে ঘরের যত সবজি লাগাইন সব আপনার ঘরের বীজ থেকে?
1: ঘরের বীজ থেকে আমার, আমার কিনা কিনি নাই, নালি শাক লাগাইছি, বউ ফাগলি লাগাইছি,
0: বউ ফাগলি কিতা
1: আর জাত নালি শাক, এগুলার মাছ পর্যন্ত খাইব,
0: ওইটা মরতো নাই
1: না, খালি ডাল দিব আর ওই তো কাঠের লুচি দিয়া, আর ওই তো নালি শাক রসুন দিয়া, রসুন দিয়া খাবনি।
0: তো এই যে নালি শাকটা এটা তো বহু দিন পর্যন্ত চলবো,
1: এটা বেশিদিন চলতো না, 2-3 মাস পরে তো নালি শাকটা শেষ, বৌফাগলি অগ্রার মাস
0: ও কোথায় কইরাম, বৌফাগলি যেটা ওটাও তো নালি,
1: ওটাও নালি, এটা বড় বড় গাছ,
0: এটা মানে তিতা নাই
1: না, বেদিতা না।
0: আচ্ছা
1: এটা তো বেদিনে পাই যায় সবজির কিছু নিদান থাকে
0: থাকে, আমি তো বাজারও এরকম মানে বেদিনে দেখি, দেখলে কিতা করি আমি কইতাম এখন নতুন ফলাইন মানুষে, তাহলে তো বুধ ওটাও
1: ওটা
0: ও গাছের সবজি
1: ইটা দিয়ে শুকু তো খাওয়া যায়।
0: আচ্ছা
1: আলু দিয়া
0: গিট্টো
1: বজার জুলোর ভাতা দিয়া গিট্টো দিয়া খাইনি,
0: ওলাও
1: খাওয়া যায়।
0: তো মাসি ঠাকুরের কাছে কই তুমি এরকম।

0: সুস্থ থাকো, আরেকবার আইয়া যাতে তোমার কাছে আমি কথা শুনতাম পারি। তোমারে অনেক অনেক ধন্যবাদ।
1: আগামী 14 জুন সকাল 8:30 পর্যন্ত আবহাওয়া প্রধানত মেঘলা এবং 2-1 জায়গায় মাঝারি তাকিয়া ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32-33 ডিগ্রি এবং 22-23 ডিগ্রি পর্যন্ত উঠানামা করতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ দিক তাকিয়া গড়ে ঘন্টায় সর্বোচ্চ 10 কিলোমিটার বেগে বইয়া যাওয়ার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন আর্দ্রতা 98% এবং 50% থাকতে পারে। ভারী বৃষ্টিপাতের ফলে নিচু জমির মধ্যে জল জমি যাওয়ার সম্ভাবনা, এছাড়াও সবজির জমিতে জল দাঁড়িয়ে যাওয়া যথেষ্ট সম্ভাবনা আছে। সমস্ত জমির জল বাইর করিয়া দেওয়া লাগব, ড্রেন পরিষ্কার এবং গভীর করিয়া দেওয়া লাগব। অতিরিক্ত তোষের ফলে শস্যে ছত্রাকজনিত রোগের যেমন শিকড় পচা, চারা শুকাইয়া যাওয়ার সম্ভাবনা বেশি। ছত্রাকজনিত রোগ নিরাময়ের লাগিয়া প্রাথমিক অবস্থায় যে কোনো সাধারণ ছত্রাকনাশক যেমন মেটালাক্সিল, ম্যাংকোজেব আপনারা ব্যবহার করতে পারেন। মাটির অতিরিক্ত তোষ শিকড়ের পুষ্টি এবং জল শোষণ ক্ষমতাও কমাই দিতে পারে, পুষ্টির অভাবের লক্ষণ দেখা দিতে পারে। জমিতে খানিকটা সার প্রয়োগ করবা, তবে যেখানে ভারী বৃষ্টিপাত বা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই সমস্ত জায়গাতে কীটনাশক, ছত্রাকনাশক, সার ইত্যাদি প্রয়োগ করা থাকিয়া বিরত থাকুন। স্বেতস্বেতে জমিতে আগাছার উপদ্রব বাড়তে পারে, আগাছার সমস্যা দূর করার লাগিয়া আপাতত হাত দিয়া বা উইডার ব্যবহার করিয়া আগাছা পরিষ্কার করেন। বজ্রপাত, গবাদি প্রাণী এমনকি মাঠে কর্মরত আমরা যারা চাষবাসের সঙ্গে জড়িত তারার লাগিয়াও মারাত্মক হইতে পারে। বজ্রপাতের সময় পশু চড়ানো বা মাঠে কাজ করা এড়াইয়া যাওয়ার লাগিয়া অনুরোধ করা। ওর কাটা ফসল খোলা এবং অনাবৃত জমিতে রাখবা না। ঝড় বৃষ্টির সময় প্রবল বাতাসে গাছপালা উপড়াইয়া যাইতে পারে, ডালপালা ভাঙিয়া যাইতে পারে, ফলের বিশেষ রকমের অসুবিধার সৃষ্টি হইতে পারে। বিশেষ করিয়া পরিপক্ক ফসলের ক্ষতির সম্ভাবনা বেশি। এই ফলের বাগান যারা কররা অন্যান্য লম্বা বা দুর্বল কাণ্ডবিশিষ্ট ফলের গাছে যে সমস্ত গাছ হেলি গেছে গিয়া বা ভাঙ্গিয়া যাতে না পড়ে তার লাগিয়া বাঁশের খুঁটি বা বাঁশ দিয়া ঠেস দিন, আমরা যেটা গ্রামীণ ভাষায় খাঁচি দেওয়ার কথা কই। ভারী বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা বা জলবদ্ধতা সৃষ্টি হইতে পারে, যা ফসলের জলের অনেকটাই আমরা ক্ষতিগ্রস্ত হইব জলের কারণে। এর ফলে গাছের শিকড় পচে যাওয়ার সম্ভাবনা, মাটি তাকিয়া পুষ্টি উপাদান ধুইয়া যাওয়ার সম্ভাবনার মতো সমস্যা দেখা দিতে পারে। এর লাগিয়া জমিতে সঠিক জল নিষ্কাশন ব্যবস্থা আগাছা মুক্ত রাখতে হইব এবং এক গাছ থেকে আরেক গাছের মধ্যে যথাযথ দূরত্ব বজায় রাখতে হইব। পর্যাপ্ত বাতাস চলাচল যাতে করতে পারে এটা ব্যবস্থা করিয়া দিতে হইব। অণুজীবের আক্রমণের ঝুঁকি কমব, ঝড় ও বজ্রপাতের সময় গবাদি পশুরে ঘরের ভিতরে রাখবা এবং ভালোভাবে খাবার দাবার দিয়া এবং পরিষ্কার পরিচ্ছন্ন জলের ব্যবস্থা করবা। ঝড় বৃষ্টি বা বজ্রপাতের সময় জমিতে বা খোলা জায়গায় কোনো ধরনের কাজ করবা না। জমা জল নিষ্কাশনের লাগিয়া সবজির ক্ষেতে ছোটো ছোটো নালার ব্যবস্থা করবা। বৃষ্টির হাত থেকে রক্ষার লাগিয়া পাকা ফসল জমিতে না রাখিয়া দ্রুত বাজারজাত করার লাগিয়া অনুরোধ করা। ওর ধান লাগানোর কাজ প্রায় শেষে, কোনো কোনো জায়গা তখনও বাকি আছে, আবার কোনো কোনো জায়গা দেখা যায় যে পাশকাঠিও বাইরিবার অবস্থা আইছে। যখন পাশকাঠি বাইরিবার সম্ভাবনা দেখা দিব ক্ষেতে 2-3 সেন্টিমিটার জল ধরিয়া রাখার ব্যবস্থা করতে হইব। চারার বয়স 30 দিনের বেশি হয়ে গেলে গিয়া 2-5 সেন্টিমিটার পর্যন্ত জল ধরিয়া রাখার ব্যবস্থা আপনারা করতে পারেন। জমিন নালা পরিষ্কার রাখবা, যাতে করিয়া বৃষ্টির জল সহজেই বাইরিয়া যেতে গিয়া পারে। জমির অধিক তোষের ফলে কন্দপথ

রোগের যথেষ্ট সম্ভাবনা। এই রোগ নিয়ন্ত্রণের লাগিয়া বৃষ্টির পরপরই জমিতে ম্যাংকোজেব 75%, WP বা মেটালাক্সিল 8%, WP বা ম্যাংকোজেব 64%, WP মিশ্রণ আপনারা একসঙ্গে প্রয়োগ করতে পারেন। এই যে ম্যাংকোজেব এবং মেটালিক্সালের যেটা মিশ্রণ করবা, 1 গ্রাম প্রতি লিটার জলে মিশাইয়া 10-15 দিন ব্যবধানে স্প্রে করবা। বাছুরের পরজীবী হাত তাকিয়া রক্ষার লাগিয়া আপনারা দৈহিক ওজন পিছু 4 মিলিলিটার পেপারাজাইন খাওয়াইবা, এবং এই খাওয়ানি কতদিন খাওয়াইবা না খাওয়াইবা বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিবা। কারণ দেখা গেছে বাছুরের ওজন অনুসারে কিন্তু এটা খাওয়ানি লাগে, এবং আপনারা অনেক সময় গাফিলতি হয়ে যায় বাছুরে লইয়া যাওয়াতে। আপনারা বিশেষজ্ঞের পরামর্শ নিবা এবং সময়ে সময়ে পানি সম্পদ বিকাশ দপ্তরে গিয়া বাছুরের ওজন নিয়া তারপরে কিন্তু ওষুধটা খাওয়াইবা।

0: তো সকলেই তো বালা আসইন, শুরু করি আর আজকের আসর। আইজ আসরে আইসইন একজন দাদাবাবু। দাদাবাবু নমস্কার, তো আপনার পরিচয় খান দিলাওকা।
1: নমস্কার, আমি জগজ্যোতি দত্ত, আমি এগ্রিকালচার টেকনোলজি ম্যানেজার।
0: আচ্ছা, আইজ কিতা বিষয়ের উপর আলোচনা করতে?
1: আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে FPO, যেটা হচ্ছে ফার্মার প্রোডিউসার অর্গানাইজেশন। এটা কৃষকদের কোম্পানি ফরমেশন হয়, ওইটা নিয়ে আজকে আলোচনা করব।
0: আচ্ছা, খুব সুন্দর আলোচনা, শুরু করি দেখি।
1: তো আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে FPO, যেটা আমাদের ত্রিপুরা রাজ্যে অনেকদিন ধরেই অনেক জায়গায় ফরমেশন হচ্ছে। তো কৃষক ভাইদের বলবো, আমরা যেহেতু এগ্রিকালচার প্রোডাকশন করি এবং প্রোডাকশনের পর অনেক সময় দেখা যায় এক্সেসিভ প্রোডাকশন, মানে বেশি মাত্রায় প্রোডাকশন হওয়ার পর আমরা ওইগুলো কম দামে মার্কেটে বিক্রি করে দিই। তো বেসিক্যালি আমরা টমাটোটা যে অনেক সময় দেখা যায় 5 টাকা ধরেও বাজারে বিক্রি হয়, অনেক সময় কৃষকরা যখন দাম না পেয়ে তখন ওগুলোকে এমনিতেই গোখাদ্য হিসেবে গরুকে খাইয়ে দেয় বা নষ্ট হয়ে যায়। তো ওইসব দিক দিয়ে নজর দিয়ে আমরা যদি FPO ফরমেশন করি, তাহলে আমরা বাইরে থেকে যেরকম কিষান সস, তারপর বিভিন্ন কোম্পানির সস আসছে, তারপর আমাদের টমেটো চাটনি আসছে বা টমেটো দিয়ে অনেক ধরনের চকলেটও তৈরি করা হয়, আচার তৈরি করা হয়, জেলি তৈরি করা হয়। তো ওই ধরনের জিনিস তৈরি করতে হলে আমাদেরকে কি করতে হবে, প্রথমে ফরমেশন করতে হবে একটা কোম্পানি। যেহেতু আমাদের ত্রিপুরা রাজ্যে এই ধরনের কোম্পানি অনেক কম আছে কৃষকদের, যেটা কৃষকরা ব্যবসা করতে পারে, এই উদ্দেশ্যে FPO ফরমেশন করতে হয়। তো FPO ফরমেশন করতে গেলে আমাদের ত্রিপুরা রাজ্যে মানে নর্থ ইস্টার্ন জোনে 200 জন ফার্মারই হলেই করতে পারবেন আপনারা, বা অনেক জায়গায় 100 জন হলেও হয়ে যায় গাইডলাইন অনুসারে। তো
0: মাঝে আরেকখান মাটি লাই 200 জন, মানে এক গ্রামে 200 জন কৃষক হওয়া দরকার নাকি?
1: না, মানে এটা হচ্ছে একটা ব্লকে।
0: আচ্ছা,
1: একটা ব্লকে আপনি 200 জন নিয়ে আপনারা এই ফার্মার প্রোডিউসার অর্গানাইজেশনটা করতে পারবেন।
0: আচ্ছা,
1: তো এই ফার্মার প্রোডিউসারটা অর্গানাইজেশন করতে গেলে আপনাদের ছোট ছোট ক্লাস্টার প্রথমে দরকার হয়। যেমন আমরা মহিলারা SHG গ্রুপ আছে, একটা SHG গ্রুপ মিলে আমরা SHG গ্রুপের মধ্যে 10 থেকে 12 জন বা 15 জন মহিলারা থাকেন। তো এই ধরনের গ্রুপগুলো অনেকগুলো মিলে আমরা FPO ফরমেশন করতে পারি। তাছাড়া আছে ফার্মার ইন্টারেস্ট গ্রুপ FIG, যেটা ছোট গ্রুপ। এই ছোট ছোট গ্রুপ ফরমেশন হয় বা কিষান গোষ্ঠী বলা হয় তাকে, ফার্মার্স ক্লাব বলা হয় তাকে, ওই ধরনের ক্লাবগুলো ফরমেশন।

ত্রিপুরাতে আছে, আপনারা যদি একত্রিত হয়ে 100 জন হয়ে যান তখন আপনারা ফার্মার প্রোডিউসার কোম্পানি ফরমেশন করতে পারবেন। এতে কি হয়, অনেক সময় গভর্নমেন্টের যে ফান্ডিং আসে ওই গভর্নমেন্ট ফান্ডিং যেমন নাবার্ড, রুরাল ন্যাশনাল এগ্রিকালচার ব্যাংক ডাইরেক্ট ফান্ডিং করে এফপিওর জন্য, তাছাড়া এমওবিসিডি যে ফান্ডিং করছে এফপিওর জন্য, তো এফপিও তো কৃষকদের কথা আছে, তো টাকা নেই, কৃষকরা কি করে এফপিও ফরমেশন করে? এফপিও ফরমেশন করতে হলে আপনাকে টিন টেন, তারপর জিএসটি লাইসেন্স, তারপর আপনাকে কোম্পানি রেজিস্ট্রেশনের জন্য টাকা লাগবে, তো ওই সব টাকা কিন্তু সরকার আপনাকে ফ্রি অফ কস্টে বানিয়ে দেবে। তো এই জন্য দরকার হয় যেমন বিভিন্ন ধরনের এনজিও, এরা আপনাদের কোম্পানি ফরমেশন করবে, বা বিভিন্ন ধরনের কোম্পানি আছে, কোম্পানিগুলো আপনাদেরকে এই এফপিও ফরমেশন করে দেয়। যদি আপনারা কৃষকরা ইন্টারেস্ট থাকেন এফপিও ফরমেশন করার জন্য, তো আমাদের উনুকুটিতে অনেকগুলো এফপিও আছে, যেমন মনুশ্রী ফার্মার প্রোডিউসার অর্গানাইজেশন আছে আমাদের গোকুলনগরে, কুমারঘাট এগ্রি প্রোডিউসার কোম্পানি আছে আমাদের কুমারঘাটে, তো এই ধরনের অনেকগুলো কোম্পানি ফরমেশন হয়েছে অলরেডি। তো কৃষক ভাই বোনদের উদ্দেশ্যে বলবো, আপনারাও কৃষক এই ফার্মার প্রোডিউসার অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হন। তাহলে কি হবে, আমরা যখন এক্সেসিভ প্রোডাকশনটা হবে তখন আমরা, যেমন তো আমাদের ত্রিপুরার যে বাঁশের অনেক স্পেসিস আছে, তো বাঁশটা কিন্তু এখন বর্তমানে এগ্রিকালচার প্রোডাক্টেও আসছে আস্তে আস্তে, তো বাঁশটাকে আমরা কি করতে হবে, আমরা ত্রিপুরা থেকে আমরা মিজোরাম বা আমরা ত্রিপুরা থেকে আসাম সাপ্লাই করতে হলে আমাদের কিন্তু সাপ্লাই করতে পারবো না, কেননা কারণ হচ্ছে আমাদের কাছে কোন ধরনের লাইসেন্স নেই। গাড়ি নিয়ে আমরা যখন রাস্তায় বেরোবো তখন পুলিশ ধরবে, ফাইন দিতে হবে। যদি আমাদের কোম্পানি থাকে তাহলে আমরা কোম্পানির লাইসেন্স থাকবে, কোম্পানির বিভিন্ন ধরনের রেজিস্ট্রেশন থাকবে, তখন আর আমাদের ব্যবসা করতে অসুবিধে হবে না। আপনি যদি এখান থেকে মনে করেন আমাদের কৃষক, আজকে আমরা এখানে আনারস চাষ করছি, আনারস কিন্তু দুবাইও চলে যাচ্ছে ত্রিপুরা থেকে, তো কৃষক ভাইরা কি করতে পারেন, আপনারা কোম্পানি ফরমেশন করলেন, এবার আপনাদের দুবাই পাঠানো দরকার নেই, আপনারা নিজে এখানে প্রসেসিং করে বিভিন্ন ধরনের জ্যাম জেলি আচার চকলেট বিস্কিট বিভিন্ন ধরনের জিনিস সেটা থেকে তৈরি হয়, এবং আনারসের জুস তৈরি হয়, কুয়াশ তৈরি হচ্ছে, তো ওই ধরনের জিনিস আপনারা তৈরি করতে পারবে। এই ধরনের জিনিস তৈরি করতে গেলে আপনাদের প্রথমে ফরমেশন করতে হবে এফপিও, তারপর আস্তে আস্তে গভর্নমেন্ট ফান্ডিং নিয়ে নিয়ে আপনাদেরকে করতে হবে প্রসেসিং ইউনিট, কারণ আমরা কৃষক ভাইরা প্রসেসিং ইউনিট নেই বলে আমরা সেটাকে প্রসেস করে প্রোডাক্ট তৈরি করতে পারি না এবং মার্কেটে বিক্রি করতে পারি না। আমাদের প্রোডাক্ট, আমাদের র মেটেরিয়াল সেটা আমরা বাইরের স্টেট গুলাকে বিক্রি করে ওই স্টেট থেকে প্রসেস করে আবার আমাদের স্টেটে এসছে, এসে আমরা সেটাকে ব্যবহার করছি, যার কারণে কি হচ্ছে, একে তো প্রোডাক্টের দাম বৃদ্ধি পাচ্ছে, তারপর আমাদের লোকাল প্রোডাক্ট বাইরে গিয়ে আমাদের কাছে এসছে, আমরা নিজে যদি সেটাকে প্রসেস করে আমরা আরো কম দামে কিন্তু আমাদের মার্কেটে বিক্রি করতে পারি, তখন আমরা ওই বড় বড় কোম্পানির সঙ্গে টাকা দিয়ে বিজনেস করতে পারবো। তো ওই উদ্দেশ্যে আমি কৃষক ভাইদের বলবো যে এফপিও ফরমেশন করার জন্য, এবং এফপিও ফরমেশন করলে কি হয়, প্রথম 3 বছর গভর্নমেন্ট ফান্ডিং এ টাকা দেওয়া হবে, এবং এফপিও চালানোর জন্য আমাদের সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার, যেটা আমরা গুগলের সিইও আজকাল আছে সুন্দর পিচাই, তো ওই ধরনের সিইও কোম্পানিকে চালাবে, তো ওই সিইও এবং অ্যাকাউন্টেন্ট এবং গ্রুপ ডি তিনটা স্টাফ এফপিও এর মধ্যে থাকবে, ওই স্টাফদের স্যালারিও কিন্তু গভর্নমেন্ট 3 বছর দিয়ে দেবে এফপিও কে, এবং এফপিও এর মধ্যে আপনাদের বোর্ড অফ ডাইরেক্টর থাকবে, 5 জন বোর্ড অফ ডাইরেক্টর থাকবে, ওই কৃষকের মধ্যেই বোর্ড অফ ডাইরেক্টর হবে, তো একজন কৃষক একটা কোম্পানির ডাইরেক্টর হতে পারবেন এবং কোম্পানির মালিক হতে পারবেন, তাছাড়া উনার কাছে বিভিন্ন ধরনের লাইসেন্স থাকবে, উনি উনার স্টাফ থাকবে, উনার অফিসে কম্পিউটার, অফিসের ভাড়া, তারপর অ্যাকাউন্টেন্ট, তারপর গ্রুপ ডি চিফ এক্সিকিউটিভ, এদেরকে চালানোর জন্য যে টাকা লাগবে সেটাও গভর্নমেন্ট 3 বছরের জন্য এফপিও কে দেবে। কৃষকদের শুধুমাত্র প্ল্যান করে এগোতে হবে, যেমন আমাদের গোকুলনগরে যেটা বললাম মনুশ্রী ফার্মার প্রোডিউসার কোম্পানি, এরা কি করছে, এরা বিভিন্ন ধরনের জিঞ্জার গার্লিক পেস্ট, আমাদের বাজারে জিঞ্জার গার্লিক পেস্ট হয়ে বিক্রি হচ্ছে, ওগুলো প্রসেস করে, বড় বড় মেশিন আছে ওদের, প্রসেস করে ওগুলোকে প্যাকেটিং করে ওদের নাম ব্র্যান্ডিং দিয়ে, ওদের কাছে ফেসিল লাইসেন্স আছে যেটা ফুড সিকিউরিটি এন্ড সেফটি, ওই ধরনের লাইসেন্স থাকার কারণে ওরা ওদের নাম দিয়ে ব্র্যান্ডিং করে বাজারে বিক্রি করতে পারছে। এবং আপনারা সিজল চাটনি যেটা আছে, সিজল চাটনি কিন্তু আপনি বাজারে গেলে কখনই পাবেন না, আপনাকে ঘরে বানিয়ে খেতে হবে, এটাকেও ওরা কি করছে সিদল, সিদলের আচার বলে না ব্র্যান্ডিং করে মনুশ্রী এফপিও

0: ওরা মার্কেটে বিক্রি করছে, একটা মানে ওটার যে লংজিভিটিটা থাকছে সেটা হচ্ছে 6 মাস, মানে আপনি 6 মাস সেই সিজলটাটা আপনি ঘরে রেখে খেতে পারবেন। তো ওটা বাজারে বিক্রি করছে, তো একটা সিদল চাটনি যেটা ওনারা বিক্রি করছে 200 গ্রামের বোতল, সেটা তৈরি করতে ওদের খরচ যাচ্ছে 85, বটলিং টটলিং নিয়ে 85, ওটা মার্কেটে ওরা 260 টাকা করে বিক্রি করছে, মানে আমার দেখতে গেলে দুগুণ থেকে তিন গুণ ইনকাম আছে। এবং হোলসেলে ওরা বিক্রি করছে 135 টাকা করে, তো আমার 85 টাকা খরচ করে আমি 135 টাকা পাচ্ছি, মানে আমি এখানে প্রায় 45 টাকার মতো,
1: 50 টাকার
0: মতো প্রফিট হচ্ছে। তো আমি যদি 50 টাকার মতো একটা বোতল দেখেই প্রফিট করতে পারি, তো আমি 1000 বোতল করলে পরে আমি প্রায় 50,000 টাকা। তো এটা হচ্ছে সিম্পল উদাহরণ। তো এই ধরনের মানে টেন্ডেন্সি নিয়ে আমাদেরকে ব্যবসা করতে হবে। যেমন লংতরাই গুঁড়ো মশলা, আপনারা বাজারে গেলেই কৃষকরা দেখবেন যে লংতরাইয়ের গুঁড়ো মশলা বিক্রি হচ্ছে, লংতরাইয়ের মধু বিক্রি হচ্ছে, লংতরাইয়ের তেল বিক্রি হচ্ছে। তো ওই ধরনের চিন্তাধারা নিয়েই FPOটা ফরমেশন করতে হয়। এবং FPO শুধুমাত্র প্রোডাক্ট বিক্রি নয়, আপনি কাস্টম হায়ারিং সেন্টার করতে পারেন। যেমন গভর্নমেন্ট থেকে যখন দেখবে যে একটা কোম্পানি কৃষকের কোম্পানি হয়েছে, তখন গভর্নমেন্ট থেকে ফার্ম মেশিনারি ব্যাংক বলে একটা ব্যাংক ওদেরকে দেবে। যেমন ওটার মধ্যে সোয়িং, যেমন ধান সোয়িং এর জন্য ধানের মেশিন, অটোমেটিক সোয়িং মেশিন একটা আছে ধানের, যেটা অলরেডি সেটার মধ্যে যদি আপনি ধানের চারাগুলো দিয়ে দেন, ওটা হাত দিয়ে রোতে হবে না, মেশিন সেটাকে রোপণ করে চলে যাবে। যেটা এককালে যদি আমাদের 4 জন লেবার লাগে, ওই মেশিনটা দিয়ে যখন আপনি সোয়িং করবেন মানে চাষবাস করবেন, তখন এককালে জায়গা ও 2 ঘন্টার মধ্যে কমপ্লিট করে দেবে। একটা মেশিন একজন লেবার চালাবে, 2 ঘন্টার মধ্যে কমপ্লিট করবে। আর একখানি জায়গা আপনি হাতে রোপণ করতে হলে আপনার 4 জন লেবার লাগবে, তাহলে এখানে আপনার কস্টিংটা সাশ্রয় হয়ে যাবে। তখন আপনাদের প্রোডাকশন করার পর আপনি যখন আউটপুট দেখবেন, তখন ধানের আপনি যদি মনে করলেন 4 জন লেবার লাগালেন 2000 টাকা খরচ হলো, 1 জন লেবার লাগালেন 500 টাকা খরচ হলো, এখানে 1500 টাকা অলরেডি প্রফিট। তো ওই ধরনের মানে কম ইনভেস্টমেন্টে অধিক পরিমাণে লাভ করতে গেলে আপনাকে ওই ধরনের মডার্ন টেকনোলজি ইউজ করেই কাজ করতে হবে। তাছাড়া আপনার পেডি ট্রান্সপ্লান্টার যেটা বলা হয় ওই মেশিনটাকে, আর তাছাড়া আছে ধান কাটাই ধান মাড়াই মেশিন, ওটাও ওই ফার্ম মেশিনারির আন্ডারে দেওয়া হয়ে থাকে, এবং এটা কোনো টাকা লাগে না, সেটা ফ্রি অফ কস্ট, 12 লাখ টাকার একটা ফার্ম মেশিনারি ব্যাংক, সেটা ওইসব FPOদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ত্রিপুরা ফ্রিতে ওদেরকে দেওয়া হয়, যেটাকে কাস্টম হায়ারিং সেন্টার বলা হয়ে থাকে। তাছাড়া আপনি দেখবেন আজকাল ধান মানুষ হাত দিয়ে কাটতে হয়, কিন্তু কৃষকদের ওই যেটা ধান কাটার মেশিন মাড়াই মেশিন, সেটা হচ্ছে অটোমেটিক ধানের জমিতে ছেড়ে দিলে সেটা অটোমেটিক ধান একদিকে কাটা হবে, একদিকে মানে মাড়াই হয়ে বস্তার মধ্যে চলে যাবে, মানে আপনাকে মানে ধানটা কেটে আবার আলাদা করে মাড়াই করতে হবে না, অটোমেটিক মেশিন কাটবে, মেশিনই ব্যাগের মধ্যে ভরে দেবে।
1: আচ্ছা,
0: না অলরেডি চলে এসছে আমাদের ত্রিপুরাতে, অলরেডি বাগমা FPO বলে একটা FPO আছে বাগমাতে, সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্ট পার হয়ে যেতে হয়, গুমতি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, তো ওখানে একটা FPO আছে, এটা হচ্ছে বাগমা এগ্রি প্রডিউসার কোম্পানি। তো ওই FPOটা ওই ধরনের মেশিন গুলো ওদের কাছে আছে। এবং আমাদের এদিকে ত্রিপুরা রাজ্যের এই দিকটাতে আমাদের নর্থ এবং ঊনকোটি ডিস্ট্রিক্টে ওই ধরনের মেশিন ওই ফার্মার প্রডিউসার কোম্পানির কাছে এখনো আসেনি, কারণ হচ্ছে এখনো ওই ধরনের কোম্পানি ফরমেশন হয়নি। মনুশ্রী এগ্রি প্রডিউসার কোম্পানি গোকুলনগরে, সেটা রিসেন্টলি ফরমেশন হয়েছে, কিন্তু ধীরে ধীরে ওরাও ওই ধরনের মেশিন গুলো মানে ওদের কাছে চলে আসবে। তো এটা গভর্নমেন্ট স্কিম, আপনাদের কোম্পানি যদি না থাকে, একজনকে তো আর এত বড় স্কিম দেওয়া যাবে না, গভর্নমেন্ট স্কিম গুলো দেবে যখন দেখবে যে মানে বড় ধরনের কোম্পানি বা কৃষক গোষ্ঠী বা ফার্মার ইন্টারেস্ট গ্রুপ আছে, এদেরকেই এই ধরনের কোম্পানি দেওয়া হয়ে থাকে। তো কৃষক ভাইদের বলবো, এই ধরনের কোম্পানি ফরমেশন করতে গেলে প্রথমত একটা মিটিং করতে হবে, মিটিং এ আপনারা রেজলিউশন করবেন, যেহেতু আমরা ফরমেশন করব কোম্পানি, যেমন টাটা কোম্পানি বলুন বা রিলায়েন্স এর কোম্পানি বলুন, এদের কি হয়, আমি গাড়ি বানাবো, আমি সিম বানাবো বা আমি কাপড় বানাবো, তো এদের একটা উদ্দেশ্য থাকবে, তো কোম্পানিরও নিজস্ব উদ্দেশ্য নিয়ে আমাকে বানাতে হবে, কিন্তু এর কোনো লিমিট নেই। একটা কোম্পানি ফরমেশন হলে তার ডালাবালা বের হয়ে যায়, যেমন

0: প্রথমে রিলায়েন্স কি করতো, ওই মানে একটা দুটা প্রোডাক্ট নিয়ে কাজ করতো। এখন আপনি বাজারে গেলে কোনো প্রোডাক্ট নেই যে প্রোডাক্টের মধ্যে রিলায়েন্স লেখা নেই, সবকিছু আস্তে আস্তে রিলায়েন্স ওদের বিজনেস এর আন্ডারে নিয়ে চলে আসছে। তো আমি কৃষক ভাইদের এটাই বলবো যে আস্তে আস্তে আপনারাও এই ফার্মার প্রডিউসার কোম্পানিটা করেন এবং আপনাদের ইনকামটাকে আরো বাড়ানোর জন্য বা বিভিন্ন ধরনের মডার্ন টেকনোলজি গুলো আপনারা পাওয়ার জন্য এই কোম্পানি কিন্তু আমাকে আগামী দিনে আপনাদেরকে অনেক সাহায্য করবে।
1: আমি কিন্তু আজ শুনলাম আপনার ভাষণে, আমিও দেখি যে এইভাবে টমেটো নষ্ট হওয়ার, এইভাবে আরো অন্যান্য ফসল দেখবার নষ্ট হওয়ার, তো এইভাবে যদি একটা কোম্পানি তারা খুলইন, খুলিয়া তো তারার ফসল তারাও আবার মানে ইয়ে করতে পারবা, মানে অটাত্তনে আবার তারাও লাভ পাইলা, এটা তো খুবই ভালো কথা। তো কৃষক ভাইরা শুনছেন কিবা আমরা দাদাবাবুর কথা? খুব সুন্দর আইডিয়া, খুব সুন্দর মানে আলোচনা, আপনারা মনোযোগ দিয়া শুনবা এবং আপনারা দরকারে দাদাবাবুর লগে যোগাযোগ করবা। আর আইজ আসর শেষ করিয়ার, আসর শেষ করিয়ার গান শুনতে শুনতে।
2: শুনো শুনো চাষি ভাই, শুনো দিয়া মোর, শুনো শুনো চাষি ভাই।

0: প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার মাধ্যমে ছোট ও সীমান্ত কৃষকদের ভবিষ্যৎ হবে সুরক্ষিত।
1: আর 60 বছর বয়স থেকে মাসে 3,000 টাকার পেনশন হবে সুনিশ্চিত।
0: প্রতি মাসে 55 থেকে 200 টাকার কিস্তি দিয়ে প্রবেশ করতে পারে 18 থেকে 40 বছরের কৃষক।
1: এই অংশীদারিত্বের যোজনায় সরকার দেবে সমান অংশ।
0: সকল কৃষক ভাই বোনেরা এই যোজনার লাভ গ্রহণ করার জন্য জনসেবা কেন্দ্রে যান
1: আর বিনামূল্যে নিজের পঞ্জীকরণ করান।
0: প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা, অন্নদাতার পরিশ্রমের সম্বল, পেনশন দ্বারা সুরক্ষিত তাদের ঘর। কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রক, ভারত সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: অন্নদাতা কিষাণ কে খুশহালি আর উনকি আয় মে বড়োতরি কে লিয়ে ভারত সরকার লগাতার প্রয়াসরত হ্যায়। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি জি কে দূরদর্শী নেতৃত্ব মে পিছলে 7 বর্ষো মে খেতী কো আধুনিক ওর কিষানো কো আত্মনির্ভর বনানে কে লিয়ে কই নির্ণয় লিয়ে গয়ে হ্যায়।
3: ছোটা কিষান বনে দেশ কি শান, ইয়ে হামারা সপনা। দেশ কে 80% সে জিয়াদা কিষান এসে হ্যায় জিনকে পাস 2 হেক্টর সে ভি কম জমিন হ্যায়। অব দেশ মে ইনি ছোটে কিষানো কো ধ্যান মে

এই কীর্তন গানের সঙ্গেই শেষ হলো কিষাণবাণী অনুষ্ঠান, আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

সঞ্জাকাহাম যতনন আকাশবাণী আগরতলা তাবু সঞ্জাগ তিনি সঞ্জা ধরনের ককবর আওয়াই পান্ডা পান্ডা পৈলাও খানালায়ন রেডিও সিরিয়াল।

0: ni panda bolong ni manai sirisi tini simino borok pai bolong ni manai ro kurungi phailai jak romdi mui hancha thani buku ni manai sinam thani tai huk bani samung tang thani akoro bebak no bolong ni mani bai na ungu tabu so sima jorawa nuk chakha thangla su thani malku huk bani samung tractor tai manai reka thani truck malku akoro phiaba tabu bo হাতাই হাজু আমি খাই কড়াই বাইন থাই খাইলাই তংখু হুকবানী সামুগব মুসুক নাংখু তাই বলং বুফাং কত সতানিব মায়ুং নাংখু হাইফানো বলং মানে রক্তিনি বরক বাইন সক্রম জাগৈ তঙ্গু চিনি ত্রিপুরা হাস্তেব হাইন ত্রিপুরা হাস্তেও গবাংকুক বলং আমি গদাল যাক হাইফানো বলং মানে রক্ষায় আসুক রিখা নহিনী মানু জরা কাইসাও ত্রিপুরা হাস্তেনি বলঙ্গ আমি গড়ি দমানী মশা মায়ুং মথনা করিয়া মসৈ মশক মখরা লেঙ্গাপোড়া হুলুক টকরু তমসা চিবুক মুসলিয়াতে সিনিকুলগিয়া টক টলিং আকর তাবুক অবরক গড়িখা নহিনি মানবাইখা গভর্নমেন্ট রেকর্ড খাই 90% দাল বিদাল হাতি হিমায় বলং মানই দঙ্গু অবনি বিশৃঙ্গ মুখরা সিমিসে 15 দাল বারত হাও তঙ্গু অবনি বের ত্রিপুরাও তঙ্গু দালচিনি এবার 7 টাই হুলুক বাই লেঙ্গাপোড়া জংবাই বেলাখিনও গরংলাই যাক অবশ্যই বাংথালিয়া কমনা সিনাই তংখা ত্রিপুরাও বেবাগে 342 দালনি টক তঙ্গু অবরংনি বিশৃঙ্গ 58 দালন ফাতানি টক বিশিব্রুমন কজাংমা জরাখে গবাংমা ফাতানি টক রক ত্রিপুরা হাও ফায়ু ফিয়াবা বাকসাকাই অবরগ্ন খগৈ বুথারি চালায়ু ত্রিপুরানি গবাংমা সিনি যাক টক নমানি নাই তংবাইখা অবরগ্নি বিশৃঙ্গ তায়ুং টকা চরা তৈ শিকরুক আকর তাইব কমর সুগনানি বখাগো থাঙি দংবাইখা মহে এগমানি উকলগ হাবার দেরামুং তৈ খগৈ বথারি চামানি বাগৈন উংমানি নুকজাগু বলংনি মানৈবাই বরংনি লংমা কাইসা তে কাইসাবাই গরংলাইজাকসে বন সই সীমা ককবাইখাই ইকুভ্যালেন্স সিনু রমদি চিবুক তলিং রকরে হিংকে সিঞ্জ বাংনাই টকা শিকরু করে হিংকে মানৈ কথৈরক চা জায়া অংনাই আকরক বনি বাগৈন বলংনি মানৈ মথাঙ্গৈ তৈনানি নাঙ্গু অকক ন ওয়ান সুগৈন সিপাহি জলা তৃষ্ণা তৈ গুমতি হাই বলং সুনামৈ নারাক জাগু ফিয়াবা গভর্নমেন্ট সিমিন খাইকৈ এংলা নং আং বেবাক ন সাতথারি বলং তাই বলংনি মানৈ মথাঙ্গৈ নারাঙ্গানি নাংনাই মৈতু নারাকদি বলং সক্রম মানি তৈ বলংনি মানৈ বথার মানি অব বেলাখিন মাজরা কতর বলংনি জেসা মানিন নুখাইন বথানানি তানহাইদি বথারিয়াওই নিনি গানাগিনি ফরেস্ট অফিস বাইসে গরংনানি খাইদি চেরাই রকন বলংনি মানৈবাই হামজাংনানি ফুরুংদি হায়ুংনি বেবাগ লাংমা গনং রক কাইসাতে কাইসাবাই কথালাই টংয়াখাই নাইথক হায়ুংন মথাঙ্গি মানিয়া অবলাই ভালাই সে কবি কক
1: ও নুকা রকবো যে সেকানো ফারসি দি আসছে নকরগৈ মানুষ তা ম খগাইন বিয়াম বেট শুনে রিজা খাছা আংবা ও বুড়া আং হাসে কে পগলাসা ওই কলে অর সবলাসা জিবু হাইলে সুজা গেছে রেখামতা
2: হাই দাবুরা তাম সাব নদা নুকা রক ফারি মা তংসে
3: এখন তা নুকা সিমি ফারিয়া সাবাই জানে ব কক বু হুটু হুটু সামানি খেলা বলাসা দাবুরা
1: এ নরখাই তিনে আন সামুং দেরানি বাকি ফেলে যাও খাতা না নৌকা টঙ্গেছে নৌকা মা ফারো তাই বুক টঙ্গেছে কব মা সও হাই খাবলে বাংদ্রং বখগ্র ফাইদি ক অরণ আসুক লাইবাই
2: নুখা দে বুড়া বাইখাই ন হাই মামাং তামো সঙ্গমানি তামো ফিরকা নারিতা কইনি বিহে
3: দা বুড়া নামানি আবর তো সৈন টংবাই তোমাখাই পাইথাং নি কখাইনসে আম বুঝি মানগ্রা লিয়া বলাসা দা বুড়া
1: ববন ও বাংদ্রং বখ খানি কক দে
3: ই দা বুড়া আবহাই তামো হমানি কলাই খা দশাগ্রা দে
2: আংব অব তামো হমানি এংখা সঙ্গি নাইনি তংমানে দাবুরা
1: আবো আং তাবো সানা নাইয়া নগদ থাঙ্গে নরং ন কাহাম

0: 알바 무프로 모두 성의 탐과 블라슬러 다시 까부록 쳐 속바이 종파이바 유나이캬 녹스 기샤 파리마리 그래 나이큐
1: 담문데 성 성과 비하 불라사
2: 나보라 카이 링이 내라 너가 나 하야 카바 파타로가 나 응이 똥카
1: 쭈쭈 어 쭈쭈 쭈쭈 루프라이 너가 능나 블레
0: 아보다 꼭슬라 앙바타이 비앙 카나 똥차 파지 와시는 양고 비신고 바베치디 다이 조르사로 카이
2: সংখ্যায় বড় নসে সকাং সকাই কেন হনে তং মানে সকাই বাই না তা
1: ই কুলে সকাই বেখা খেন চেন আয়ুক সুলক বেন ব্লাসন রক বা
3: ফরেস্টার রক বাই আসে কাই গেরাপ সাজাগ মাসে আনি কি তোমার রুমি মান রে গিয়া তামলে আনি আয়ুক লগ ইয়া তংনানি বা
4: আংখাই আয়ুক ন লগ রে না মুচুং সুগলিয়া ন বারারি না মুচুং আংখাই
0: কলক বারা উলং লাই জে ভাই জে আসো ফাইবে জে ওয়াই সেন ইয়াং বিশিং গন ফাইবে সি দে
2: ভাই জে কে বাসাই আরো না আসুক লাইছি না
4: দা কন নড়ক বাসুক লাইছি দি তা
1: আসুক না তা মাসুক ইয়াং না সা ফাইডে দা মুন্দাই তুই যাও না আসুক লাইছি না তা
3: নি নি ইয়াকুং হামসুকা হাইদা কুটেক
1: নি দা মুন্দাই তা বুলে সরাই সরাই নংখা হাতি বারসা জরা তিলে থঙ্গর নি কুতুই মানলিয়া নি নি খাই রিপিক জাগমানি কসারক হামসু খনা ব্লাসা
3: হামালে হামবাই কে তাম খাই তাবুক বং রিপিক জাগমা খাই বমি লক কমর সুগিয়া কোতা আবু কিশানি খাই দা রিপিক জাকাবো বসাক গনাঙ্গাই নাইমানি হাওয়াং করি কেবলে আনিব ইকো দাবুরা বহুস কাঙন নুকি ফেকেবলে আনিবা
0: নরং ন খাবু খাইরগু জলি মা হাইবঙ্গু নর খরং নিঞ কেবুনি সিলাই কেবু কমলিয়া ইয়গ না তঙি সে ইয়গই ফাইবে মা ক্লাইসিবলে নরব হাইয়া খাই তাবুক জরা বিহিক বুসানে ইয়াকারে উ আলঙ্গ সব জাগি তঙি বাই থমন র
4: হাইকে নি নেকক চেঙ্গি মান খাবলা সাদাবরা
0: চাংলাই সিনাই হেজা
2: চেংসিরি দাবুরা সিনা আমরং ন কিসা কাহাম কা সাওই খনারি বাইগরা দি
0: তাম হুম্বা পাকলা র
1: দোয়া কম চেং সিদিতা দাবুরা খাই নাই নু চেং নো সে খনারি না বাঙ্গি তু হিংকে বা
0: মুন্দাই খাই নং তাম হুনচা
3: তাম আং খাই বা নরং নি ফাতানি বরক দিবা চেং সিদিতা খনানা বাগি সে ফাইও হংকা বা খনাও নে থাংসি নতা
0: দ হাই কে তিনি তাম নতি সে সালাইনি নি কক দংখামু বাংদ্রুং খগ্র
4: তাবুক তরনি বলং হালং নি কক নতা দাবুরা
2: হাই নো দাবুরা নাই নাই মানে তাবুক তা কিসা বলং নি তকসা তকতুই নি খরাং খনামা হাই খা
4: কইলাই মিনি কগ্ন সরঞ্জাক তুই মিয়া আচনসা তুই সা কলক তক নি খরাং খনাউই বুখা তোমা বহাই এঙ্গি থাঙ্গাবলা সানি খা
1: তংরা খুদি দাবরা নং থাসিং গচি নি আবর ন তাম সিন গামু বাং দ্রুং খক রক আব তাম হিন মানে কক লাইখ
3: আং বা বনু ন সিনা ননি তং মানে দসাগারা দি দাবরা
0: আবনো তাবু শুক্রবই সানানি থাকাই কক বাঙ্গু ল পাই থাকো সাউই খারিস নর খাই তিনে আনতাই সামরক টাংলাই রিয়া তা কখাই আগি বলং বমতুই টংমানি আবন তো আং সিগাঙ্গন নরক ন সাউই খার খা জরা কাইসা চিনি হাসতে ও বলং কেখানো হই মাংখা তাবুখাই তাই ওয়াইসা বলং খাপিখা আগিনি কুবুইনি বলং হাই অংয়া ফানো তাবুংনি অমুখাই সুনামজাক এবার রিজাক বলংতা হাইপানো বলং তো বলং ন হাইনি বাকিন তাবুক তাইবাইসা হামুং সিনিয়া তকসানি খরাং তাই মুসৈ মুখরা রক নুকজাক ফাইকাতা
2: দাবুরা নিন কক না সালে সাসুইয়া মাসে মানজো আং ও সেকাঙ্গ আয়ং দারমনিনি বলং রিজাক বলং তামসা নুকবু মানে আবো তামসুক বাংখ নুগুইবানো সুখ খাংখাই দাবুরা
0: কগনো তঙ্গো তুইও তঙাই খাই তুই রুখারো বলঙ্গ তঙাই বলং রুখারো আবুনি বাকি আং তাবো মুন্দাই বাই কুঠেক ন খরাইয়া মুসুঙ্গু নরক ব উ রামুহাই নংবাই সিদি নংনি ইয়াক বাই থাং বলং সুনাম দি বুইনি মানি ইয়াক তার দি নিনি মানি নং জে সেপন খাইদি নন বই সাব কক থাইসে সাউই মানানি বলং সুনাম দি হাপার মতাং দি তাই বলংনি মানিঞ দা সকমাদি বাই থাংন সরাই সরাই খাই দংনানি খাইদি

রেডিও সিরিয়াল খানা বাইখ্যা আকাশবাণী আগরতলা তাবুক সুবুদ দেববর মানি জাদুনির সাপুং খানা লায়না।

Ay, déjale el jode, muchacha, va a bajar el junto de junto, na, medallón. আশুজরে যাতনি রেসামু খানাবাইকা খরাং রেখা শুভ দেব বর্মা আকাশ বানা গতলা তাবু খানালাইনে খানানি পান্ডা আওয়াই বসা খানা ফুনি দাম ডক নেসিবা সতী তামফ্রু হেগনি খরাং পান্ডা ও শশীন্দ্র দেব বর্মানি রেসা ফোন খানা জাগান দিবনি দাম চিনি তামানি জরা ও লুকরংনি কবকজা রেসা পুং পান্ডা সক্রেং পান্ডা খানার জাগান হরনি দাম চিনি তামানি জরা ও পৈলা হাবানি কক পান্ডা ও অয়েল পাম্প প্লান্টেশন নতুই সাইখিনারবন প্রশান্ত দেব বর্মা আপনি হল জয়ন্তী কলই নি জাদুনি রেসাপু খানা জাগান আসে জরা খানানি পান্ডা অবৈব তা খানা পাইখিয়া আকাশবাণী আগতলা আপনি লগিন পাইখিয়া তিনি সান্দ্র জরানি কক বরক আওয়াই পান্ডা

আকাশবাণী, খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নিরবিচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই উপলক্ষে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। এই উপলক্ষে নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি প্রস্তাব গ্রহণ করেছে। অভিনন্দন জানিয়েছেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রীসহ বিশ্ব নেতৃবৃন্দ। কেন্দ্রীয় মন্ত্রিসভা আহমেদাবাদ মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের 2A অংশের অনুমোদন দিয়েছে। অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে কেন্দ্রীয় সরকারের দুটি বড় পরিকাঠামো প্রকল্পের অনুমোদন। ভারতীয় নৌবাহিনীর জন্য উন্নত ক্ষমতাসম্পন্ন GNSS জ্যামার সংগ্রহের লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রক আজ 449 কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছে। আফগানিস্তানের সাধারণ নাগরিকদের হত্যার ঘটনায় পাকিস্তানের তীব্র নিন্দা জানিয়েছে সেদেশের প্রাক্তন রাষ্ট্রপতি হামিদ কারজাই। আসছি বিস্তারিত খবরে। নিরবিচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী হিসেবে টানা 4,399 দিন দায়িত্ব পালনের মাধ্যমে শ্রী মোদী প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ড অতিক্রম করেছেন। শ্রী নেহরু টানা 4,398 দিন এই পদে আসীন ছিলেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, ডক্টর এস জয়শঙ্কর, পীয়ূষ গোয়েল, নির্মলা সীতারামন এবং শিবরাজ সিং চৌহান সহ অন্যান্য মন্ত্রীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, এই মুহূর্ত নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রতি দেশবাসীর আস্থা ও আত্মবিশ্বাসের প্রতীক। সমাজ মাধ্যমে উপরাষ্ট্রপতি বলেন, এই ঐতিহাসিক মাইল ফলক শুধুমাত্র দফতরের কার্যকাল নয়, বরং দেশের বিকাশ যাত্রার এক রূপান্তরমূলক অধ্যায়। এই উপলক্ষে বিশ্ব নেতারাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি শুভেচ্ছা।

0: বার্তা পাঠিয়েছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেন, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডাউলিডস, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিয়ং, অস্ট্রেলিয়ার দুই প্রাক্তন প্রধানমন্ত্রী টনি অ্যাবট ও স্কট মরিসন, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দেশানায়কে, পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে, ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশ্বেশ্বরায়, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, নেপালের ক্ষমতাসীন দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির সভাপতি লোবি লামিছানে, ভারতে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো কাউসিনো প্রমুখ এই মাইল ফলককে একটি অসাধারণ অর্জন হিসেবে অভিহিত করে শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে শ্রী মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনকে তাঁদের উষ্ণ শুভেচ্ছা বার্তার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। সমাজমাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মুর্মুকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিগত বছরগুলিতে যা কিছু অর্জিত হয়েছে তা ভারতের জনগণের সম্মিলিত প্রচেষ্টা ও আকাঙ্ক্ষারই ফল। 140 কোটি ভারতবাসীর স্নেহ ও আশীর্বাদই তাঁর শক্তি ও অনুপ্রেরণার প্রধান উৎস বলে তিনি উল্লেখ করেন। সমাজমাধ্যমে অন্য এক বার্তায় প্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতিকেও তাঁর শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান। এই উপলক্ষে আজ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স NDA একটি প্রস্তাব গ্রহণ করেছে। এই উপলক্ষে নতুন দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত NDA-র এক বৈঠকে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বের প্রশংসা করে একটি বিশেষ রাজনৈতিক প্রস্তাব উত্থাপন করা হয়। NDA সরকারের 12 বছর পূর্তি নিয়েও বৈঠকে আলোচনা হয়। প্রস্তাবটি উত্থাপন করে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী N চন্দ্রবাবু নাইডু বলেন, নিরবিচ্ছিন্নভাবে সব থেকে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করায় নরেন্দ্র মোদীর প্রতি এটি এক ঐতিহাসিক সম্মান। এই মহান জাতির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য তিনি সঠিক সময়ে সঠিক স্থানে উপস্থিত একজন সুদক্ষ নেতা।
1: এ হিস্টোরিক ট্রিবিউট টু ইন্ডিয়াস লংগেস্ট সার্ভিং কন্টিনিউয়াসলি ইলেক্টেড প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদি জি, দি রাইট লিডার অ্যাট দি রাইট টাইম অ্যাট দি রাইট প্লেস, নরেন্দ্র মোদি জি অ্যাজ প্রাইম মিনিস্টার অফ দিস গ্রেট নেশন, দ্যাট ইজ হিস স্ট্রেংথ, হি ইজ বোথ আওয়ার অ্যাঙ্কর and our innovator, working with a single agenda, that is nation first.
0: বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি সভাপতি নীতিন নবীন, জেডিইউ নেতা সঞ্জয় ঝা, শিবসেনা প্রধান একনাথ শিন্ডে, এলজেপি আর নেতা চিরাগ পাসওয়ান, NCP নেতা সুনেত্রা পাওয়ার, JSP নেতা পবন কল্যাণ, HAM নেতা জিতেন্দ্র মাঝি, JDS নেতা HD কুমারস্বামী এবং RLD নেতা জয়ন্ত চৌধুরী। নিরবিচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি প্রস্তাব গ্রহণ করেছে। মন্ত্রিসভার বৈঠকের পর নতুন দিল্লিতে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই প্রস্তাবটি জাতির সেবায় শ্রী মোদীর নিরবিচ্ছিন্ন কার্যকালের ঐতিহাসিক মাইল ফলককে চিহ্নিত করে। তাঁর বিভিন্ন প্রতিশ্রুতি ও অর্জনের বিষয়গুলিও এতে তুলে ধরা হয়েছে। তিনি জানান, প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে মন্ত্রিসভা 7 দফার একটি প্রস্তাব গ্রহণ করেছে।
2: केंद्रीय मंत्रिमंडल ने 7 संकल्प लिए। मंत्रिमंडल माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी को इस ऐतिहासिक उपलब्धि पर हार्दिक बधाई एवं शुभकामनाएं प्रेषित करता है। उनके नेतृत्व में भारत के 25 करोड़ से अधिक गरीबों ने गरीबी को परास्त किया है। राष्ट्र सेवा के प्रति माननीय प्रधानमंत्री जी के अद्वितीय समर्पण एवं अथक परिश्रम के लिए राष्ट्रीय सुरक्षा को सुदृढ़ बनाने एवं भारत के हितों की रक्षा हेतु और समावेशी विकास एवं सामाजिक न्याय की दिशा में किए गए उनके प्रयासों की सराहना करता है और विकसित भारत के निर्माण के उनके दूरदर्शी संकल्प और नेतृत्व के प्रति अपना पूर्ण समर्थन व्यक्त करता है।
0: এদিকে কেন্দ্রীয় মন্ত্রিসভা আহমেদাবাদ মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের 2A অংশের অনুমোদন দিয়েছে। কোটেশ্বর রোড থেকে বিমানবন্দর পর্যন্ত রেলপথ এই প্রকল্পের অন্তর্ভুক্ত। এই প্রকল্পের আওতায় 6 কিলোমিটারেরও বেশি দীর্ঘ একটি মেট্রো করিডোর এবং 5টি স্টেশন থাকবে। শ্রী বৈষ্ণব জানিয়েছেন, প্রকল্পটি সম্পন্ন হলে আহমেদাবাদ গান্ধীনগর মেট্রো নেটওয়ার্কের দৈর্ঘ্য বেড়ে প্রায় 78 কিলোমিটার হবে। এছাড়াও মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে কেন্দ্রীয় সরকারের 2টি বড় পরিকাঠামো প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে রয়েছে কেন্দ্রীয় সরকারের ও সাধারণ আবাসন নির্মাণ।
2: आज कैबिनेट में 3 फैसले लिए गए। एक फैसला अहमदाबाद में मेट्रो के विस्तार का है और 2 फैसले अमरावती, जो कि आंध्र प्रदेश का नया कैपिटल निर्मित हो रहा है, बन रहा है, डेवलप हो रहा है, उसके 2 फैसले लिए गए। अहमदाबाद मेट्रो का फेज 2A कोटेश्वर रोड से एयरपोर्ट का कॉरिडोर आज अप्रूव हुआ है कैबिनेट में।
0: केंद्रीय NDA সরকারের 12 বছর পূর্তিতে শুনবেন বিশেষ আলোচনা রেল ও যাত্রী স্বাচ্ছন্দ্য। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝির সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা।

এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারতীয় নৌবাহিনীর জন্য 20টি উন্নত ক্ষমতাসম্পন্ন গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম বা জিএনএসএস জ্যামার সংগ্রহের লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রক আজ 449 কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছে। অন্তত 75% দেশীয় উপাদান বা প্রযুক্তি ব্যবহার করে এই জ্যামারগুলি তৈরি করা হবে। নতুন দিল্লিতে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংয়ের উপস্থিতিতে বাই ইন্ডিয়ান ইন্ডিজেনাসলি ডিজাইন্ড ডেভেলপড অ্যান্ড ম্যানুফ্যাকচার্ড বিভাগের আওতায় এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। এর ফলে ভারতীয় নৌবাহিনীর জাহাজগুলির নিরাপত্তা আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ বুলগেরিয়ার সোফিয়ায় অবস্থিত জাতীয় ঐতিহাসিক জাদুঘর পরিদর্শন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী জয়শঙ্কর জানান, তিনি সেখানে হাজার বছরের পুরনো সব নিদর্শন ঘুরে দেখেছেন এবং বুলগেরিয়া কীভাবে তাদের সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের বিভিন্ন দিক সংরক্ষণ করেছে সে সম্পর্কে গভীর ধারণা লাভ করেছেন। বিদেশমন্ত্রী বুলগেরিয়ার শীর্ষ নেতৃত্ব এবং বিদেশমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। তিনি আগামীকাল ফিনল্যান্ড সফর করবেন এবং কুলতারান্তা টক্সের 14তম আসরে যোগ দেবেন। পরিবর্তনশীল বিশ্ব, আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় প্রেক্ষাপট শীর্ষক বিষয়ের ওপর আলোচনাটি হবে। এছাড়া ফিনল্যান্ডের বিদেশমন্ত্রী ও শীর্ষ নেতৃত্বের সঙ্গেও তার বৈঠক হওয়ার কথা। আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন এবং কুনার, খোস্ত ও পাকতিকা প্রদেশে বিমান হামলায় নারী ও শিশুসহ কয়েকজন সাধারণ নাগরিককে হত্যার ঘটনায় পাকিস্তানের তীব্র নিন্দা করেছেন সেদেশের প্রাক্তন রাষ্ট্রপতি হামিদ কারজাই। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, এই অঞ্চলে নিজেদের অপরাধমূলক কর্মকাণ্ডের কথা ইসলামাবাদকে স্বীকার করতে হবে এবং এই যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের নীতি পরিহার করতে হবে। তালিবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ কুনার, খোস্ত ও পাকতিকায় পাকিস্তানের সামরিক বিমান হামলায় শিশুসহ অন্তত 13 জন সাধারণ নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার পর কারজাই এই মন্তব্য করেন। পাকিস্তানি বাহিনীর নিন্দা জানিয়ে মুজাহিদ বলেন, গতরাতে সাধারণ বাড়িঘর লক্ষ্য করে চালানো ওই হামলায় 11 জন শিশু, 1 জন নারী ও 1 জন বয়স্ক ব্যক্তি নিহত হয়েছেন এবং আরও 14 জন নারী ও শিশু আহত। বালুচিস্তান লিবারেশন ফ্রন্টের প্রধান ডক্টর আল্লাহ নাজর বালোচ অধিকৃত জম্মু কাশ্মীরে পাকিস্তানের নীতির কড়া সমালোচনা করে বলেছেন, ওই অঞ্চলে ক্রমবর্ধমান জনপ্রতিরোধ মৌলিক অধিকার, আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং রাজনৈতিক স্বাধীনতার দাবির প্রতিফলন। এদিকে পাক অধিকৃত জম্মু কাশ্মীরে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে 30 জনেরও বেশি মানুষ নিহত এবং প্রায় 200 জন আহত হয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নিরবিচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই উপলক্ষে নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি প্রস্তাব গ্রহণ করেছে। অভিনন্দন জানিয়েছেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রীসহ বিশ্বনেত্রীবৃন্দ। কেন্দ্রীয় মন্ত্রিসভা আহমেদাবাদ মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের 2A অংশের অনুমোদন দিয়েছে। অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে 2টি বড় সরকারি পরিকাঠামো প্রকল্পের অনুমোদন। খবর শেষ হলো, এরপরের স্থানীয় সংবাদ শুনুন 7:50।

আকাশবাণী আগরতলা, ককটুমা পরিবু চিত্ত দেববর্মা, তিনি ককটুমা ববাগ্র কুঙ্খা নরেন্দ্র মোদী বারো হাকতর সালকরক দম্বই সংজাক মন্ত্রী বক্রকুঙ্গি পজাইয়াচাকমা তিনি রেকর্ড খাইকা কেন্দ্র হাপাং বুসং জুলাই তালনি সাল পুইলানি সিমি বিবিজি রামজি চল খাইনে নাহারে হাস্তেমাঙ্কা রাং কক সাসাই ব্রজিশা রোজাক চিনি রাসাই মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী সাক্কা হামতায় আয়ু কলক নংনাব তিনি হাসনে জুদা জুদা থায় বিজেপি বখাক্ত আলাই দেমতাইরি মূতাই দেমুং পান্ডা সংসজাক্কা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন নাইকলজাক অরণে ফিল্টাম ডিভিশন লীগ ফুটবল বাতাইমুং তিনি নিশিমি আগরতলা ও চেঙ্কা তাবুক ককটমা শুক্রবই ভারত হাকতর সাল কলক রম্বই চংজাক মন্ত্রী বক্রগঙ্গী পজাইয়া চাকমা তিনি রেকর্ড লাইকা নরেন্দ্র মোদী মোসাং মোদি মে তালনি সালনু চিটুকু পৈলা মন্ত্রী বক্রগঙ্গী সুমাই তাংমানি তিনি নে হাই সাল ব পণ্ডিত জওহরলাল নেহরু নি রেকর্ড লাইখা জওহরলাল নেহরু ১৯৫২ বিসিনি মে তালনি সালচিঠাম্ব চংজাক মন্ত্রী বক্রকুঙ্গি পৈলা সময় তামনি তাই ১৯৬৪ বিসিনি মে তালনি সাল নুচিসিনি জরা পজাইয়াচাক্কা হা কতর সাল কলক রম্বুই চংজাক মন্ত্রী বক্রকুঙ্গি পজাইয়াচাকমাবাই মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী খাকাম ইয়াফারনা বাকি তিনি কেন্দ্র মন্ত্রী সব ককচাপ কাইসা গছি নাহারজাকা ককতুমতাই আওয়াইমুং মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাকা অ ককচাপ বসংনি ফাইচি মোসাং মোদী লাইবুমা গনাং সামুং তাংমানী কাইসা মারি তাই আব বাই জুদা জুদা ও হামক্রাইনি ককটুম তিসাজাকা আবুনি বাকৈন মন্ত্রী বক্রকনো হামবাই ইয়াফানা বাকি মন্ত্রী সভাতিনি মুংসিনি গনাং।

0: ফক চাপ কাইছে গছি নাহার জাক্কা। শ্রীলঙ্কানি প্রেসিডেন্ট অনুরাগ কুমার দিশা নায়ক ভারতনি লাইবুমাও যতনি জরা কলক মন্ত্রী বক্রক বাদ যায় ইয়া চাক তংমাবাই মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদীন খাখাম ইয়াফারকা হডালাম্ব ভারত শ্রীলঙ্কানি বুখাকনি হালক তাইব গ্রাক উঙানহিনী খাখামানী কক সাকা খোচাটাই ক্লাইও থাকাই বিশুও শ্রীলঙ্কানি মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদীন হা কতনি কচুকুক বরম মিত্র বিভূষণ ইয়াফারমানী ইউনাইটেড স্টেটনি ভারতনি চংচাক ফুরাই কক নুন্দ্রুনাই সার্জিও গোট তিনি মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদীন হা কতনি যতনি গবং জরা মন্ত্রী বক্রকনি বারজা টংমা রেকর্ড সামান্য রুগী খাকাম ইয়াফারকা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদীন বেলাই খাকাম ইয়াফারই তাই হামবাই দেউই হরলামতি ছাকা মন্ত্রী বক্রক ন অবিসি চিনুয় ভারত হা কতনি বরম ন তাইসা ফনুক ফিরকা হুকুমু থাং ফিরকা তাই বসংনি কিয়ক চাক মুংনি খুরসাজাকনাই গনাং কাইসা অংকা অজরাও মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদীন খাকাম ইয়াফার হরকা খাকাম কচার মুং কাইছ মন্ত্রী অকরা সাকা মন্ত্রী বক্রক মোচাং মোদীনি তুই ফাংবাই থানাই বিসি চিনুয় ভারত হা কতন জুদা জুদা মকল ক্লাইজাই জাত হামক্রাইন সামুং তাংজাকা কেন্দ্র হাপাং বুসকাং জুলাই তালনি সালপুইলানি সিমি বিবিজি রামজি চল ক্লাইনা নাহারে হা কতনি হাস্তে তাই কেন্দ্রবাই নাইকলজা কামচাইনি বাকি রাং খক চুকুচি বাসাই ডগরা চুকুচিনি রুজাক কচার জরানি বাকি বক্কা আবনি বিছিং ত্রিপুরা মানখা রাংখক সাচাই বুরুচিসা রুজাক চিনি রাসাই মিয়া দিল্লি কেতাল কেন্দ্রনি হুকবার মন্ত্রী শিবরাজ সিং চৌহান ককলাম পান্ডা কাছেও সাকা বকজাক অরাং হা কতনি কাইনুই রাসাই চাচি সাই কামি পঞ্চায়েত সগৈবাইন হা কতর সালকলক রম্বই মন্ত্রীপক্ষক নরেন্দ্র মোদীনি সাকাহান্তা আয়ুকলক টংনাব তিনি হাস্তেনি জোড়া জোড়া থাই বিজেপির বুখাক্তে আলাইদে মোতাইরি মূতৈ দিয়ামিং পান্ডা সনজাকা মোহনপুর হাতিনি কালী মান্ডব সনজাক মোতাইরি মূ গো মানজাকা সিং ফ্রাং মন্ত্রী রতনলাল নাথ উনকুটি জালেন জোড়া জোড়া মান্ডব আলাইদে মোতাইরি মূতাই দিয়ামিং পান্ডা সনজাকা ফটিকরাই চেবরি লামপ্রানি কালী মান্ডব সনজাক পান্ডব মানজাকা তপশিলে হামক্রাই মন্ত্রী সুধাংশু দাস কৈলাসহরনি কৈলাসেশ্বরী কালী মন্দিরব তিনি আলাইদে মোতাইরি মূ সংজাকা আগরতলার মেহের কালীবাড়ি ও আলাদা মোতাইরি মূ পান্ডব মানজাকা আগরতলা পুর নাইখরানি মেয়র দীপক মজুমদার বিজেপি উত্তর সালকা আমচাই আসামতাই ত্রিপুরা হাসনে মটাখানী মন্ত্রী রবীন্দ্র রাজু সোনামুরা মহকুমানী মধুবন কালীবাড়ি ও সংজাক পান্ডব মানজাকা সিপাহীজল জেলা পরিষদ কাসকু ইয়াকচু পিন্টু আইস সোনামুরা আউলি পঞ্চায়েত চেয়ারপার্সন সারদা চক্রবর্তী মেলাগর পুর পরিষদ চেয়ারপার্সন অনামিকা ঘোষ পাল রায় বিশালগড়ি জগন্নাথ জিও মান্ডব সংজাক পান্ডব মানজাকা এমএলএ সুশান্ত দেব আগরতলানি ইন্দ্রনগর কালীবাড়ি মান্ডব মোতাইরি মূ পান্ডব মানজাকা হদা হাম রায়তে হদারং মন্ত্রী টিঙ্কু রায় চাকমা গাট শিব মান্ডব আলাদে মোতাইরি মূ পান্ডব মানজাকা ত্রিপুরাসা হামক্রাই মন্ত্রী বিকাশ দেববর্মা মন্ত্রী বক্রঙ্গী নরেন্দ্র মোদী ফিল্ড তাম সুমাই তামমুনি বিশি কামনগী হা কতনি লোকরণ খা কামাতা পৈতো থাংমুনি মারি ফনুকা সালকলক রম্বই অজামনি হামক্রাই টংসুকনাই তাই ছাতন কাহাম কাইসা ফনুগী মানকা খনাদি আবনতি কাইসা ককটুম
1: ভারতনি ফিল জিব্রী মন্ত্রী বক্রক অঙ্গী বার জাইয়া চাকমা ইয়াগুলনি সিমি মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী হাকতন তুইদুলি টংখা তাবুকনি জরাও বন যতনি জরা গবাং মন্ত্রী বক্রকনি বার যাব টংনাই অঙ্গী লাইবুমাও থাইস নামই নাহারকা তিনি নিশালো পণ্ডিত জওহরলাল নেহরুনি রেকর্ড ন সবাইখা ব 1952 বিশিনি মে তালনি চিথাম সালমারিনি সিমি মন্ত্রী বক্রক অঙ্গী পণ্ডিত নেহরু বার যা ইয়াসাক লাংখা জরা অংখা সালব্রী সাই থামরা চুকু চিচার তিনি নৈ সাই নৈ চিতক বিশিনি জুন তাল চি সালমারি জরা মন্ত্রী বক্রক অঙ্গী মোজাং মৌদি বার জাইয়া চাকমা সাল অংখা সালব্রী সাই থামরা চুকু চিচুকু অজরাও তাং বেখরে ফামক্রাই ডিজিটেল স্লাইমুং রাংথং হামজামুং তাই হদা নাইমথাঙ্গ কাহামকুক হামক্রাই অংমা নুকজাখা হাপাংনি দাল বিদাল লুকু হামক্রাই রেগজাক চেতন টঙ্ক সংলুকুরকনি লাংমানো স্লাইমুং তুবুখা হাকতনি বেবাক থাইও হামক্রাইনি মারি সগৈখা আবোবাই মন্ত্রী বক্রক নরেন্দ্র মৌদি ন গীতিঙ্গী হাকতর তাই হাকতর ফাতানি লুকুরকনি বুখাক্তৈ খা কাহাম ইয়াফার চাকমা থাকলিয়া এমপি রাজীব ভট্টাচার্য খাকাহামিয়া ফার্মাও শাখা
2: আজকের দিনটা আরো ঐতিহাসিক এই কারণে কারণ আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী এই সময়কাল যেটাকে রেকর্ড ব্রেক করেছে এবং ঐতিহাসিক দিকে এগিয়ে গেছে আমাদের দেশের জননেতা আমাদের বিশ্ব নেতা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ওনার নেতৃত্বে দেশ বিকশিত সংকল্প যাত্রায় সমাজের গরিব অংশের মানুষ বলুন সমাজের শ্রমিক বলুন সমাজের কৃষক বলুন যুব বলুন মহিলা বলুন প্রত্যেকের জন্য যেভাবে কাজ করেছেন আমরা তাতে অত্যন্ত আনন্দিত দেশবাসী আজকে সারা দেশে আমাদের প্রধান

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এই ঐতিহাসিক সফরকে সাক্ষী রেখে ভিন্ন জায়গায় পূজা অর্চনা করছেন।
1: মন্ত্রী বক্রগঙ্গী নরেন্দ্র মোদী তৈদুল মং নাইকল মুঙ্গসিমি খাজা গিয়া বহাকতরনি লুকুরক নি খাও খা থাংসারি মুং বরম তাই কতাল ইমাং নুক নাও খা বাসার খা বিনি তৈদুল মুং বাই বাই থাংসুকজাক ভারতনি নাহার মুং নতুয়ই বসকাঙ্গী টঙ্গ হাকতর আমনি বিশিং অ বিশি চিনই কবৈন সেলাই মুংনি কথমা হামসা মুং বাই থাংসুকজাক তাই হামসাজাক ভারতনি কথমানো নুকজাখা কক্তমা খতরনি সিমি আং বিপূর্ণা আকাশবাণী আগরতলা।
2: আকাশবাণী আগরতলা কেন্দ্রনীয় ককনমা খনাই তঙ্গয়ো আকাশবাণী ককতমানে আপডেট মানাবাগৈ লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এয়ার এপ তাই টুইটার বা ফেসবুক প্লেটফর্ম এয়ার নিউজ এলার্ট ইউটিউব নাইডি নিউজ অন এয়ার অফিসিয়াল আপনার কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্র ককতমা আপডেট মানা খাই টুইটার বা এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এয়ার নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙ্গেনে খাইমানী ককটুমা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন নাইকল জাক অরণি ফিল্টান ডিভিশন লীগ ফুটবল বাতি মুং তিনি নিশিমি আগরতলাও চেংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম সংযাক থমুঙ্গ ইউনাইটেড বিএসটি নই সা গুলনি ফেরবাই উমাকান্ত কোচিং সেন্টার মেচেনখা যতই বদল চিব্রী নতুই বাতি মুঙ্গ মানজাগৈ টঙ্গ ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকল জাক বুড়িরকনি অরণি ক্রিকেট বাতি মুঙ্গ তিনি থংমুং কাইব্রিংখা নরসিংহনি টিআইটি থংখলও জিবি প্লে সেন্টার রান থামচি চুকু বাই রয়্যাল কোচিং সেন্টার এমবিবি স্টেডিয়ামে কনেল কোচিং সেন্টার রান ছাড়া চাচি বাই উসপুলিং ক্লাব তালতলা থংখলও চাম্পুমরা কোচিং সেন্টার উইকেট কাইনি বাই ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টার তাই নরসিংহনি পিটিএ থংখলও মডার্ন ক্রিকেট একাডেমি রান নৈচি নৈ রান বাই ব্লাইট ক্লাব মেচেনখা নবর্তিমানী ককটুমা বসখান দামনু চিবরে হাস্তিন যত হাঙ্কর ফেরাং ককে গবাংখাই ওয়াতে ওয়াও নবর্তিবে নাইক হজ ক্লারিকা খনা সালনি তুমারি সাকব থামচি থাম ডিগ্রি সেলসিয়াস তাই খাম নৈচি বা ডিগ্রি সেলসিয়াস গানে গিনিও তঙ্গনা তিনি সালনি তুমারি সাক থামচিবরি দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তাই খাম নৈচি থাম ডিগ্রি সেলসিয়াস শারীরিক দাম বা সতী থামচি জরা ওয়াতে ওয়াকা দক দশমিক নই মিলিমিটার পাইথক ককটুমা বুবাগ্রক তাইসা পড়ব নরেন্দ্র মোদী ভারত হাকতর সালকলক রম্বই চংজাক মন্ত্রী বক্রপুঙ্গী পজা ইয়াতাকমা তিনি রেকর্ড খাইকা কেন্দ্র হাফাং বুসকাং দুলাই তালনি সাল পুইলানিসিমি বিবিজি রামজি চল খাইনে নারী হাস্তাইমাংখা রাংখক সা ছাই ব্রচিছা রোজাক চিনি রাছাই মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী সাকান্তা আয়ু কলক টংনাব তিনি হাস্তাইন জুদা জুদা থাই বিজেপি বখাকতে আলাইতে মোতাইরি মুংতাই দিয়ে মুং পান্ডা সংযোগ জাকা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন নাইকল জাক অরণি ফিল্টান ডিভিশন লীগ ফুটবল বাতিমুং তিনি সিমে আগরতলাও চেংখা ককটুমা তিনি বাকে অরণ্য পাইখা উলনি ককটুমা আওয়াই এঙ্গানে খানা ফুং দামচিনি সতী ব্রিচিও

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ভারতে দীর্ঘতম সময় ধরে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে আজ রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রস্তাব গৃহীত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় রাজ্যের সর্বত্র বিজেপির উদ্যোগে বিশেষ পূজা ও প্রার্থনা অনুষ্ঠিত। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতা আজ থেকে আগরতলায় শুরু হয়েছে। ভারতের দীর্ঘতম সময়

0: নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে আজ রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদি। শ্রী মোদি 2014 সালের 26 মে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। আজকের এই দিনে তিনি পণ্ডিত জওহরলাল নেহরুর রেকর্ডকে ছাড়িয়ে গেছেন। জওহরলাল নেহরু 1952 সালের 13 মে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে প্রথম শপথ গ্রহণ করেন এবং 1964 সালের 27 মে পর্যন্ত দায়িত্ব পালন করেন। নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে পণ্ডিত নেহরুর কার্যকাল ছিল 4398 দিন। 2014 সালের 26 মে থেকে আজ 2026 সালের 10 জুন পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে শ্রী মোদির একটানা কার্যকাল 4399 দিন। দেশের দীর্ঘতম সময় ধরে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভায় একটি প্রস্তাব গৃহীত হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রস্তাবটি জাতির প্রতি শ্রী মোদীর নিরন্তর সেবার এক ঐতিহাসিক মাইলফলক এবং এতে তার বিভিন্ন অঙ্গীকার ও অর্জনের রূপরেখা তুলে ধরা হয়েছে। তিনি বলেন, এই যুগান্তকারী অর্জনের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে মন্ত্রিসভা একটি 7 দফা প্রস্তাব গ্রহণ করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে বলেন, প্রধানমন্ত্রীর এই 12 বছর ভারতের আত্মসম্মানের পুনরুজ্জীবন, সাংস্কৃতিক নবজাগরণ এবং ঔপনিবেশিক মানসিকতা থেকে জাতির মুক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই 12 বছরে দেশের সীমান্ত আরও সুরক্ষিত হয়েছে, কাশ্মীর থেকে 370 ধারা বাতিল করা হয়েছে, রামমন্দির নির্মিত হয়েছে, নকশালবাদের বিরুদ্ধে চূড়ান্ত সাফল্য অর্জিত হয়েছে এবং সন্ত্রাসবাদ দমন করা হয়েছে। আজ এক নতুন ভারত আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিটি বিশ্বমঞ্চে তার পরিচয় প্রতিষ্ঠা করেছে এবং বিশ্ব এক সক্ষম, শক্তিশালী ও রূপান্তরিত ভারতের উত্থান প্রত্যক্ষ করছে। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী তৃতীয়বার শপথ গ্রহণের বর্ষপূর্তি দেশের মানুষের অটুট আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। দীর্ঘ সময়ের নেতৃত্বে তিনি উন্নয়ন, স্থিতিশীলতা ও সুশাসনের এক দৃঢ় দৃষ্টান্ত স্থাপন করেছেন। একটি প্রতিবেদন।
1: ভারতের 14তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে নরেন্দ্র মোদী ধারাবাহিকভাবে দেশকে নেতৃত্ব দিয়ে চলছেন। বর্তমান সময়ে তিনি দীর্ঘতম মেয়াদে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছেন। আজকের দিনে তিনি পণ্ডিত জওহরলাল নেহরুর রেকর্ডকে ছাপিয়ে গেছেন। 1952 সালের 13 মে থেকে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে পণ্ডিত নেহরুর কার্যকাল ছিল 4398 দিন। আর আজ 2026 সালের 10ই জুন পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে শ্রী মোদীর একটানা কার্যকাল 4399 দিন। এই সময়ে পরিকাঠামো উন্নয়ন, ডিজিটাল রূপান্তর, অর্থনৈতিক অগ্রগতি এবং সামাজিক সুরক্ষার ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য অর্জিত হয়েছে। সরকারের বিভিন্ন জনমুখী উদ্যোগ সাধারণ মানুষের জীবনযাত্রায় এনেছে ইতিবাচক পরিবর্তন। দেশের সর্বত্র পৌঁছে যাচ্ছে উন্নয়নের আলো। ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘিরে আছে দেশ বিদেশের অফুরান শুভেচ্ছা এবং অভিনন্দনের স্রোত। সাংসদ রাজীব ভট্টাচার্য এক শুভেচ্ছা বার্তায় বলেন,
2: আজকের দিনটা আরো ঐতিহাসিক এই কারণে, কারণ আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী এই সময়কাল যেটাকে রেকর্ড ব্রেক করেছে এবং ঐতিহাসিক দিকে এগিয়ে গেছে। আমাদের দেশের জননেতা, আমাদের বিশ্ব নেতা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ওনার নেতৃত্বে দেশ বিকশিত সংকল্প যাত্রায় সমাজের গরিব অংশের মানুষ বলুন, সমাজের শ্রমিক বলুন, সমাজের কৃষক বলুন, যুব বলুন, মহিলা বলুন, প্রত্যেকের জন্য যেভাবে কাজ করেছেন আমরা তাতে অত্যন্ত আনন্দিত দেশবাসী। আজকে সারা দেশে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এই ঐতিহাসিক সফরকে সাক্ষী রেখে আজকে আমাদের বিভিন্ন জায়গায় পূজা অর্চনা করছেন।
1: প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর নেতৃত্ব শুধু প্রশাসনিক সাফল্যের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তিনি দেশের মানুষের মনে আত্মবিশ্বাস, গর্ব এবং নতুন স্বপ্ন দেখার প্রেরণা জাগিয়েছেন। তার নেতৃত্বে আত্মনির্ভর ভারতের লক্ষ্যে এগিয়ে চলছে দেশ। এর মধ্যে এ 12 বছর আসলে পরিবর্তনের গল্প, উদীয়মান, আত্মবিশ্বাসী এবং উন্নত ভারতের গল্প। রাহুল লোধের প্রতিবেদন, আকাশবাণী সংবাদ, আগরতলা।
0: মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়ে এক বার্তায় বলেন, প্রধানমন্ত্রী শ্রী মোদীর নেতৃত্বে বিগত 12 বছরে ভারত বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি প্রত্যক্ষ করেছে। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে উন্নয়ন, সুশাসন এবং সবার জন্য অন্তর্ভুক্তিমূলক প্রবৃত্তির উপর ভিত্তি করে একটি শক্তিশালী, সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল ভারতের লক্ষ্যে দেশ তার অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। দেশের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আজ রাজ্যের সর্বত্র বিজেপির উদ্যোগে বিশেষ পূজা ও প্রার্থনার আয়োজন করা হয়। মোহনপুর বাজারে কালীমন্দিরে আয়োজিত বিশেষ পূজা ও প্রার্থনায় উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। ঊনকোটি জেলায় বিভিন্ন মন্দিরে বিশেষ পূজা পাঠ প্রার্থনা অনুষ্ঠিত হয়। ফটিকরায় চেবড়ি চৌমুহনির কালীমন্দিরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত

ছিলেন তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস। কৈলাস শহরের কৈলাসেশ্বরী কালীবাড়িতেও আজ বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। আগরতলায় মেহের কালীবাড়িতে বিশেষ পূজা অর্চনায় উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিজেপির উত্তর পূর্বাঞ্চলের আসাম ও ত্রিপুরা রাজ্যের সংগঠন মন্ত্রী রবীন্দ্র রাজু। সোনামুড়া মহকুমার মধুবন কালীবাড়িতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সহকারী সভাধিপতি পিন্টু আইচ, সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন শারদা চক্রবর্তী, মেলাখর পুর পরিষদের চেয়ারপারসন অনামিকা ঘোষ পাল রায়, বিশালগড়ের জগন্নাথ জিও মন্দিরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব। আগরতলার ইন্দ্রনগর কালীমন্দিরে পূজা অর্চনায় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। চাকমাঘাট শিব মন্দিরে পূজা অর্চনায় উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেব বর্মা। মাতাবাড়ি ত্রিপুরা সুন্দরী মন্দিরে পূজা দেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আপনারা খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কেন্দ্রীয় সরকার আগামী পয়লা জুলাই থেকে ভিবিজি রামজি চালুর লক্ষ্যে সারা দেশের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর জন্য 95,692 কোটি টাকার একটি অন্তর্বর্তীকালীন বরাদ্দ দিয়েছে। এর মধ্যে ত্রিপুরা পেয়েছে 1,041,07,00,000 টাকা। গতকাল নয়াদিল্লিতে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান এক বৈঠকে জানান, বরাদ্দকৃত এই অর্থ সারা দেশের প্রায় 2,80,000 গ্রাম পঞ্চায়েতের কাছে পৌঁছবে। উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন রাজ্যে 2টি নতুন সরকারি বিশ্ববিদ্যালয় এবং 4টি নতুন সাধারণ ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে বিশেষ আর্থিক সহায়তার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ জানান। গতকাল নয়াদিল্লিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে রাজ্যের উচ্চশিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাকালে তিনি এই অনুরোধ জানান। আইআইটি খড়গপুরের সহযোগিতায় সরকারি ডিগ্রি কলেজগুলিতে দক্ষতা ভিত্তিক ও বৃত্তিমূলক পাঠ্যক্রম চালু ও সম্প্রসারণের প্রস্তাব নিয়েও আলোচনা করা হয়। পুলিশ মহানির্দেশক অনুরাগ তদন্ত কার্যে সাফল্যের জন্য আজ 9 জন পুলিশ আধিকারিক ও 2 জন পুলিশ কর্মীকে পুরস্কৃত করেছে। আজ আগরতলায় পুলিশ সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ মহানির্দেশক তাঁদের হাতে শংসাপত্র তুলে দেন। পুরস্কৃত আধিকারিকরা হলেন উত্তর জেলার পুলিশ সুপার অবিনাশ রায়, কমলপুরের SDPO সমুদ্র দেববর্মা, ট্রাফিক পুলিশের DSP প্রণব দাস, কল্যাণপুর থানার ওসি আশিস সরকার, পশ্চিম আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি, খোয়াই জেলার 3 SI রণজিৎ সরকার, কমলেরানী মুরা সিং ও বিভাস চন্দ্রনাথ, পশ্চিম জেলার SI রথীন্দ্র দেববর্মা, খোয়াই জেলার 2 কনস্টেবল অলোক দাস এবং সোমা দেবনাথ। নেশাবিরোধী আইনে 3 অভিযুক্তের বিরুদ্ধে 20 বছরের সশ্রম কারাদণ্ড, 1,00,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ডের সাজা ঘোষণা করল সোনামুড়ার স্পেশাল NDPS জেলা আদালত। সরকার পক্ষের আইনজীবী গৌতম গিরি জানিয়েছেন, সাজাপ্রাপ্তরা হল বেলুনিয়ার পিয়ারবাড়ি থানার অন্তর্গত মাথাইশিল মানিক মিয়া, প্রশান্ত রায়। ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির সদর মহকুমা কমিটির পক্ষ থেকে আজ 12 দফা দাবিতে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের সহ অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক দিলীপ দাস জানান, উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে তপশিলি সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীদের স্টাইপেন্ড ও স্কলারশিপ সময়মতো প্রদান করা, তপশিলি জাতিভুক্ত অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ, Dr. B.R. আম্বেদকর মেধা পুরস্কারের অর্থের পরিমাণ বৃদ্ধি করা প্রভৃতি। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতা আজ থেকে আগরতলায় শুরু হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় ইউনাইটেড BST 2-1 গোলে উমাকান্ত কোচিং সেন্টারকে পরাজিত করে। মোট 14টি দল আসরে অংশ নিয়েছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতার আজ 4টি খেলা হয়। নরসিংগড়ের TIT মাঠে অনুষ্ঠিত খেলায় GB প্লে সেন্টার 39 রানে রয়্যাল কোচিং সেন্টারকে এবং MBB স্টেডিয়ামে কর্নেল কোচিং সেন্টার 188 রানে স্ফুলিঙ্গ ক্লাবকে, তালতলা মাঠে চাম্পামুড়া কোচিং সেন্টার 2 উইকেটে ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টারকে এবং নরসিংগড়ের PTA মাঠে মডার্ন ক্রিকেট একাডেমি 22 রানে ব্রাইট ক্লাবকে পরাজিত করে। আবহাওয়ার খবর, আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 6.2 মিলিমিটার। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। ভারতের দীর্ঘতম সময় ধরে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে আজ রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রস্তাব গৃহীত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা।

0: রাজ্যের সর্বত্র বিজেপির উদ্যোগে বিশেষ পূজা ও প্রার্থনা অনুষ্ঠিত। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতা আজ থেকে আগরতলায় শুরু হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: আকাশবাণী কৈলাসহর, এখন শুনবেন আধুনিক গান শিল্পী কুমার শানু।

এতক্ষণ শুনলেন আধুনিক গান, শিল্পী ছিলেন কুমার শানু। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। মিশ্র গানের অনুষ্ঠানে এখন শুনবেন নানান স্বাদের গান। প্রথমে রয়েছে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী বিজয়া চৌধুরী।

বিজয়া চৌধুরীর কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। মিশ্র গানের অনুষ্ঠানে এবারে রয়েছে নজরুল গীতি, শিল্পী সুস্মিতা গোস্বামী।

শ্রুতিপর্ণা পাত্রের কণ্ঠে শুনলেন ছড়ার গান। মিশ্র গানের অনুষ্ঠানে এবারে রয়েছে হিন্দি ছায়াছবির গান, ছবি মেহেরবান। শিল্পী

মিশ্র গানের অনুষ্ঠানের সবশেষ গানখানিও পরিবেশিত হচ্ছে মেহেরবান ছবি থেকে। গানখানিতে কণ্ঠ দিয়েছেন সুখবিন্দর এবং সহশিল্পীরা।

সুখবিন্দর সিং এবং সহশিল্পীবৃন্দের কণ্ঠে শুনলেন মেহেরবান ছবির গান। এই সঙ্গেই শেষ হল মিশ্র গানের অনুষ্ঠান আকাশবাণী কৈলা শহর। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

সুখবিলাস বর্মার কণ্ঠে শুনলেন লোকগীতি। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টসে আকাশবাণী কৈলা শহর কেন্দ্র থেকে। এবারে রয়েছে শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান। শুনবেন মিশ্র খামাজ রাগে ঠুমরি এবং চৈতি। শিল্পী ডক্টর অনিতা সেন।

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনলেন সেন, আকাশবাণী কৈলাসহর। এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দেশের 140 কোটি নাগরিকের আকাঙ্ক্ষা অবশ্যই পূরণ হবে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে এনডিএ সম্মেলনে তিনি বলেন, বিকশিত ভারতের স্বপ্ন এখন দেশের প্রতিটি মানুষের স্বপ্ন ও সংকল্পে পরিণত হয়েছে। নিরবচ্ছিন্নভাবে সব থেকে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য শ্রী মোদির ভূয়সী প্রশংসা করে আজ এনডিএ এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি প্রস্তাব গ্রহণ করেছে। বস্ত্র শিল্পের জন্য প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ পিএলআই প্রকল্পের তৃতীয় পর্যায়ে সরকার 22টি নতুন আবেদনকারীকে অনুমোদন দিয়েছে। তৃতীয় পর্যায়ে এজন্য মোট 96টি সংস্থাকে নির্বাচিত করা হয়েছে। ভারতীয় নৌবাহিনীর জন্য 20টি উচ্চ ক্ষমতা সম্পন্ন গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম জিএনএসএস জ্যামার সংগ্রহের লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রক 449 কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছে। রাজ্য সরকার মন্ত্রীদের দপ্তর বণ্টন করেছে। অর্থ দপ্তর পেয়েছেন স্বপন দাশগুপ্ত, শিল্প ও বাণিজ্য মন্ত্রী হয়েছেন তাপস রায়, স্বাস্থ্যমন্ত্রকের দায়িত্ব পেয়েছেন ডক্টর শারদদাস মুখোপাধ্যায়, নতুন স্কুল শিক্ষামন্ত্রী হয়েছেন দীপক বর্মন, উচ্চ শিক্ষামন্ত্রী হয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। ফিফা বিশ্বকাপ ফুটবল আগামীকাল শুরু হচ্ছে। এবারই প্রথম সর্বাধিক 48টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দেশের 140 কোটি নাগরিকের আকাঙ্ক্ষা অবশ্যই পূরণ হবে। এনডিএ জোট সর্বদাই দেশের জনসাধারণের বিশ্বাসকে শক্তিশালী করেছে। আজ সন্ধ্যায় নতুন দিল্লির ভারত মণ্ডপমে এনডিএ সম্মেলনে শ্রী মোদি ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, কংগ্রেসের বিশ্বাসঘাতকতার পর দেশের মানুষ এনডিএ সরকারের ওপর তাদের আস্থা অর্পণ করেছে। 2014 সালের আশার উদীয়মান সূর্য আজ নতুন করে আত্মবিশ্বাসের কিরণে রূপান্তরিত হয়েছে। দেশের মানুষ প্রথমবারের মতো দেখেছে যে যখন একটি সরকার সঠিক উদ্দেশ্য নিয়ে পরিচালিত হয়, তখন উন্নয়নও দ্রুত গতিতে হয়। তিনি বলেন, এনডিএ সরকারের এই 12 বছরে 25 কোটিরও বেশি মানুষের দারিদ্র থেকে মুক্তি এটাই প্রমাণ করে যে নীতিগুলো সঠিক এবং এর দিক নির্দেশনাও সঠিক।
2: এনডিএ সরকার কে ইন 12 বর্ষো মে 25 করোড় সে জাদা লোকো কা গরিবি সে বাহার নিকলনা ই দিখাতা হ্যায় কি হামারি নীতিয়া সহি হ্যায়, হামারি দিশা সহি। ইয়ে সফলতা আজ দেশ কে হর উস ব্যক্তি কো এক ভরসা দেতি হ্যায় কি এক না এক দিন উসকা সংঘর্ষ ভি খতম হোগা, এক দিন উসকে সপনে ভি পুরে হোঙ্গে।
1: প্রধানমন্ত্রী আরো বলেন, দেশের জনসাধারণ জাতীয় পর্যায়ে রাজনৈতিক স্থিতিশীলতার গুরুত্ব অনুধাবন করতে পেরেছে। 2014 সালের আগের দশকগুলোতে দেশে ব্যাপক অস্থিতিশীলতা ও অস্থিরতা ছিল, যার ফলে দেশকে চরম ভোগান্তির শিকার হতে হয়েছিল। তিনি বলেন, জনগণ এখন একটি স্থিতিশীল সরকারের কার্যক্রম প্রত্যক্ষ করছে এবং এর সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতার প্রশংসা করছে। দেশের প্রতিটি নাগরিক বিকশিত ভারতের স্বপ্নে উদ্বুদ্ধ এবং এই স্বপ্ন এখন আর কোনো ব্যক্তি, সরকার বা রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নেই। প্রধানমন্ত্রী বলেন, এটি এখন দেশের প্রতিটি মানুষের স্বপ্ন ও সংকল্পে পরিণত হয়েছে এবং এই স্বপ্ন বাস্তবায়নে প্রত্যেককে প্রতিটি মুহূর্ত উৎসর্গ করতে হবে। সরকারের গৃহীত অর্থনৈতিক ও পরিকাঠামোগত সংস্কারসমূহ কোনো রাজনৈতিক বাধ্যবাধকতার ফল নয়, বরং তা আদর্শগত দৃঢ় বিশ্বাসের ফসল। নিরবচ্ছিন্ন

0: হবে সব থেকে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, ডক্টর এস জয়শঙ্কর, পীযূষ গোয়েল, নির্মলা সীতারামন এবং শিবরাজ সিং চৌহান সহ অন্যান্য মন্ত্রীরা নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমে রাষ্ট্রপতি বলেন, এই মুহূর্ত নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রতি দেশবাসীর আস্থা ও আত্মবিশ্বাসের প্রতীক। উপরাষ্ট্রপতি বলেন, এই ঐতিহাসিক মাইলফলক শুধুমাত্র দপ্তরের কার্যকাল নয়, বরং দেশের বিকাশ যাত্রার এক রূপান্তরমূলক অধ্যায়। এই উপলক্ষে বিশ্ব নেতারাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডৌলিডাস, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিউং, অস্ট্রেলিয়ার দুই প্রাক্তন প্রধানমন্ত্রী টনি অ্যাবট ও স্কট মরিসন, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়কে, পাপুয়া নিউগিনের প্রধানমন্ত্রী জেমস মারাপে, ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশ্বেশ্বরায়, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে, নেপালের ক্ষমতাসীন দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির সভাপতি রবি লামিছানে, ভারতে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো কাউসিনো প্রমুখ এই মাইলফলককে একটি অসাধারণ অর্জন হিসেবে অভিহিত করে শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে শ্রী মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং সকলকে তাদের উষ্ণ শুভেচ্ছা বার্তার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। নিরবচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি প্রস্তাব গ্রহণ করেছে। মন্ত্রিসভার বৈঠকের পর নতুন দিল্লিতে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই প্রস্তাবে জাতির সেবায় শ্রী মোদীর নিরবচ্ছিন্ন কার্যকালের ঐতিহাসিক মাইলফলককে চিহ্নিত করে তার বিভিন্ন প্রতিশ্রুতি ও অর্জনের বিষয়গুলি তুলে ধরা হয়েছে। তিনি জানান, প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে মন্ত্রিসভা 7 দফার একটি প্রস্তাব গ্রহণ করেছে। এদিকে মন্ত্রিসভা আহমেদাবাদ মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের 2A অংশের অনুমোদন দিয়েছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে কেন্দ্রীয় সরকারের দুটি বড় পরিকাঠামো প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে রয়েছে কেন্দ্রীয় সরকারি ও সাধারণ আবাসিকদের জন্য আবাসন নির্মাণ।
1: আজ ক্যাবিনেট মে তিন ফেসলে লিয়ে গে, এক ফেসলা আহমেদাবাদ মে মেট্রো কে বিস্তার কা হ্যায় আর দো ফেসলে অমরাবতী জো কি অন্ধ্রপ্রদেশ কা নয়া ক্যাপিটাল নির্মিত হো রা হ্যায় বন রা হ্যায় ডেভেলপ হো রা হ্যায় উসকে দো ফেসলে লিয়ে গে। আহমেদাবাদ মেট্রো কা ফেজ 2A কোটেশ্বর রোড সে এয়ারপোর্ট কা করিডোর আজ অ্যাপ্রুভ হুয়া হ্যায় ক্যাবিনেট মে।
0: এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করে আজ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিও একটি প্রস্তাব গ্রহণ করেছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত এনডিএর এই বৈঠকে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করে একটি বিশেষ রাজনৈতিক প্রস্তাব উত্থাপন করা হয়। প্রস্তাবটি উত্থাপন করে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু বলেন, এই মহান জাতির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য তিনি সঠিক সময়ে ও সঠিক স্থানে উপস্থিত একজন সুদক্ষ নেতা। বস্ত্রশিল্পের জন্য প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ PLI প্রকল্পের তৃতীয় পর্যায়ে সরকার 22টি নতুন আবেদনকারীকে অনুমোদন দিয়েছে। বস্ত্র মন্ত্রক জানিয়েছে, এই প্রকল্পের তৃতীয় পর্যায়ে মোট 96টি সংস্থাকে নির্বাচিত করা হয়েছে। এতে 12,822 কোটি টাকারও বেশি বিনিয়োগের প্রতিশ্রুতি এবং 58,000 কোটি টাকার বেশি বাণিজ্যিক লেনদেনের লক্ষ্যমাত্রা রয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুকে ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI নিউজ কলকাতাতে। ভারতীয় নৌবাহিনীর জন্য 20টি উন্নত উচ্চ ক্ষমতা সম্পন্ন গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম GNSS জ্যামার সংগ্রহের লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রক আজ 449 কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছে। অন্তত 75% দেশীয় উপাদান বা প্রযুক্তি ব্যবহার করে এই জ্যামারগুলি তৈরি করা হবে। এর ফলে ভারতীয় নৌবাহিনীর জাহাজগুলির নিরাপত্তা আরও জোরদার হবে। পশ্চিমবঙ্গ সরকার মন্ত্রীদের দপ্তর বণ্টন করেছে। নবান্ন থেকে আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের হাতে রাখছেন স্বরাষ্ট্র, পার্বত্য, ভূমি ও ভূমি সংস্কার, ত্রাণ ও পুনর্বাসন, বিদ্যুৎ, তথ্য, সংস্কৃতি, কর্মী বিষয়ক ও প্রশাসনিক সংস্কার দপ্তর। এছাড়াও যে সমস্ত দপ্তর এখনও কোনো মন্ত্রীকে বণ্টন করা হয়নি সেগুলিরও তদারকের দায়িত্বে থাকবেন মুখ্যমন্ত্রী। অর্থমন্ত্রী হচ্ছেন স্বপন দাশগুপ্ত। ডক্টর শারদনাথ মুখোপাধ্যায়কে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের দায়িত্ব দেওয়া হচ্ছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রী হচ্ছেন তাপস রায়। দীপক বর্মনকে বিদ্যালয় শিক্ষা, আবাসন এবং ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। উচ্চশিক্ষা ও কারিগরি দপ্তরের দায়িত্ব পেয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। কৃষি দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে দুধ কুমার মণ্ডলকে। নিশীথ প্রামাণিককে ক্রীড়া ও যুব কল্যাণের পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন এবং জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। শঙ্কর ঘোষকে পর্যটন এবং সংসদীয় বিষয়ক দপ্তরের দায়িত্ব দেওয়া হচ্ছে। রাজ্যকে অতীতের মতো শিল্প বান্ধব হিসেবে গড়ে তুলতে রাজ্য সরকার বদ্ধপরিকর বলে নতুন শিল্পমন্ত্রী তাপস রায় জানিয়েছেন। আজ দপ্তরের দায়িত্বভার গ্রহণের পর সাংবাদিকদের কাছে তাপসবাবু বলেন, টাটারা চাইলে রাজ্যে ফিরতেই পারে।
2: ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে, বিনিয়োগকারীদেরকে পশ্চিমবঙ্গমুখী করা, টাটার ডিপার্চারের পরে এবং 6688

0: এই গত 15 বছরের রাজত্বে নানান কারণে 6,688 জন যারা ত্যাগ করেছিলেন পশ্চিমবাংলা, তাদের ফিরিয়ে আনা, টাটাকে ফিরিয়ে আনা। আমরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি গভর্নমেন্ট, এবং সেটাকে আমরা কিন্তু কথাই নয়, আমরা ব্যবহারে, আচারে, আচরণে, সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমরা সেটা প্রতিষ্ঠিত করব।
1: নির্বাচন পরবর্তী পর্বে দলের মধ্যে বিদ্রোহের মধ্যে মমতা ব্যানার্জির পর এবার 10 জনপথে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তৃণমূল সূত্রে খবর, রাহুল এবং অভিষেকের মধ্যে প্রায় 1.5 ঘন্টা ধরে বৈঠক হয়। গতকালই দিল্লিতে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বাসভবনে গিয়ে কংগ্রেস নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তৃণমূল নেত্রী। সূত্রের খবর, বিরোধী জোট ইন্ডিয়াকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে দুই নেত্রীর মধ্যে। মমতা ব্যানার্জি আজ দিল্লিতে থেকে ফিরলেও কলকাতায় ফেরেননি অভিষেক। এদিকে তৃণমূল কংগ্রেসকে কংগ্রেসের সঙ্গে মিশিয়ে দেওয়ার জল্পনায় কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা, বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
2: আমরা কংগ্রেসের সাথে মিশছি না, দায়িত্ব নিয়ে বলতে পারি। আমাদের পরিষদীয় দল এবং আমি এমপিদের যাদের সঙ্গে কথা হয়েছে তারাও কংগ্রেসের সঙ্গে মিশছেন না। তো সংখ্যাগরিষ্ঠ এমপি কংগ্রেসের সাথে মিশছেন না, সংখ্যাগরিষ্ঠ এমএলএ তারাও মিশছেন না, জেলা পরিষদও তো বহু জায়গায় তারা যারা আছেন অনেকের সাথে কথা হলো, কেউ মিশছেন না, মিউনিসিপ্যালিটি কেউ মিশবে না।
1: তিনবার নোটিশ দেওয়ার পরও হাজিরা না দেওয়া তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক ব্যানার্জির গতিবিধির ওপর সিআইডি নজরদারি শুরু করেছে। ইতিমধ্যে রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তর এ ব্যাপারে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে বলে সূত্রের খবর। এদিকে ত্রিপুরার খোয়াই আদালত থেকে অভিষেক ব্যানার্জিকে সশরীরে হাজিরার সমন জারি করা হয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবল আগামীকাল শুরু হচ্ছে। এবারেই প্রথম সর্বাধিক 48টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করবে। সেই সঙ্গে এই প্রথম 3টি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 মিনিটে।

নজরুলগীতি শুনলেন অনুরাধা পাড়োয়ালের কণ্ঠে। আকাশবাণী কৈলাসহর। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

পর্যবেক্ষণ শুনছিলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এবারে জানিয়ে দিচ্ছি আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আগামীকাল 11 জুন বৃহস্পতিবার অধিবেশন শুরু হবে যথারীতি 4:55। 6:02 শুনবেন অমৃতবাণী অনুষ্ঠান। 6:07 ভক্তিগীতি। মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে 6:10। 7:00 সুপ্রভাত অনুষ্ঠান। 7:15 ভক্তিসুধা অনুষ্ঠানে শুনবেন ভক্তিগীতি। 7:25 পর্যায়ক্রমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হবে। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান 7:45। 8:00 পর্যায়ক্রমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ রিলে করে শোনানো হবে। 8:30 শুনবেন শিলং কেন্দ্রের উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ। 8:40 রয়েছে আধুনিক জ্ঞানের অনুষ্ঠান। 9:00 দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি নিউজ বুলেটিন রিলে করে শোনানো হবে। 9:10 শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। 11:00 লাইভ ফোন ইন প্রোগ্রাম সুরের ভেলা। 12:05 রয়েছে উত্তর পূর্বাঞ্চলের গানের অনুষ্ঠান সপ্তসুর। হিন্দি ছায়াছবির গান শুনবেন 12:30। দুপুর 1:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। 1:05 ছায়াগীতি অনুষ্ঠানে শুনবেন বাংলা ছায়াছবির গান। 1:30 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। মাতৃবন্দনা অনুষ্ঠানে শুনবেন দেশাত্মবোধক গান দুপুর 1:40। দুপুর 2:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। ছড়ার গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে দুপুর 2:15। 2:30 মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। বিকেল 3:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। এর অব্যবহিত পরেই শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। 6:00 ঘর গৃহস্থির আসর। 6:30 রয়েছে কিষাণবাণী অনুষ্ঠান। 7:00 ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 পর্যায়ক্রমে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ।

রাত 8:10 রয়েছে অনুষ্ঠান আইন অধিকার। মিশ্র গানের অনুষ্ঠান আগামীকাল রাত 8:30। রাত 9:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। আধুনিক গান পরিবেশিত হবে বিভিন্ন শিল্পীর কণ্ঠে আগামীকাল রাত 9:15। 9:30 রয়েছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। রাত 10:00 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। রবীন্দ্রসঙ্গীত 10:10, 10:20 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে। 10:30 অধিবেশনের সমাপ্তি ঘোষণা। শ্রোতা বন্ধু, শুনলেন আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করছে আজকের অধিবেশন। আগামীকালের অধিবেশন শুরু হবে যথারীতি 4:55। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:35 হয়ে 40 সেকেন্ড। জয় হিন্দ।